0: পরফাই কেথম নামি প্লিকে প্রফো প্লেংলুতে গুয়াহাটি বেন কাবাচিতা কার্বি আজাই মেঘনা লিতুম আর্জু লইচি আদুন্ধু পরফাই প্লি রামি থংকে প্লেংলুতে ডিমাসা লিরমিয়ালু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইচি পরফাই প্লি রামি প্লিকে প্রফো প্লেংলুতে বড়ো লিরমিয়ালু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইচি আদুন্ধু আর্নি কাংসাম পরফাই ফ প্লেংলুতে রংরু বাজাই মেঘ নাং লিতুম আর্জু লইচি পরফাই ফরা মিট থংকে প্লেংলুতে পিনিয়া সারলাম থে না লিতুম আর্জু লইচি আদুন্ধু পরফাই ফরা মিট থংকে প্রাইসি প্লেংলুতে কার্বি লুনবারী মালুনা যাই মেঘ আং ডেঙ্গল সনসন লু নাং লিতুম আর্জু লইচি পরফাই ফরা মিট ফকে প্লেংলুতে লামজেরা যাই মেঘ আং ডেঙ্গল পিনিকে লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ আমহাং কেথেক আর্নিল লাসি আলাংলি কা এলাম পুথাক মাসাপসু চেথান চেপাজিরমি দামজি আবাং সার প্রদীপ রংফার লাপেন লাবাংস আকা এলাম পুথাক কেটক আবাং কে রোসমেরি কাঠারপি লাবাংস আজামে কে পিনিসে আকাশবাণী ডিফু রেডিও স্টেশন আলং কাপাচিতাক একচেং এলাং লাসিকাদু কবিতা পরফাই ফরামির ফোকে প্লেংলুতে লাবাং সজাইমে কার্যুদুন টেংনিগ্রি পরফাই ট্রক প্লেংলুতে নন আরুই মাচার আলামথে আজাই মেঘ নাং লিতুম আর্জু লইজি আদুন্ধু পরফাই ট্রক রামি থংকে প্লেংলুতে হিন্দি লামার জান কালিয়ালু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইজি পরফাই ট্রক রামি প্লিকে ব্রফ প্লেংলুতে গুয়াহাটি বেন কাপাজেটাক আসামি সালামথে পেন সেন্ধের আঞ্চলিক বাতরি নাং লিতুম আর্জু লইজি আদুন্ধু পরফাই ট্রক্সি প্লেংলুতে কার্বি ডেড লং রিচিং হনালু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইজি পরফাই ট্রক্সির মিট ক্রেপ হ প্লেংলুতে আসামিস লামার জানালু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইজি আদুন্ধু পরফাই ট্রক্সির মিট থংকে প্লেংলুতে অফ্রান জাই মেঘ নাং লিতুম আর্জু লইজি আজও পরফাই নেরকে প্লেংলুতে ইংলিশ আলু নাজাই মেঘ আং ডেং লং সনসন লু নাং লিতুম আর্জু লইচি আদুন্ধু পরফাই নেরকে প্রামিত ক্রেপ হ প্লেংলুতে দিল্লি পেন কেপাচেটাক পার্লিয়ামেন্ট রিভিউ নাং লিতুম আর্জু লইচি আদুন্ধু পরফাই নেরকে প্রামিত থংকে প্লেংলুতে কাই আহার লিং আজাই মেঘ নাং লিতুম আর্জু লইচি পরফাই সিরকে প্রামিত ক্রেপ হ প্লেংলুতে ওয়ারমন আজাই মেঘ নাং লিতুম আর্জু লইচি আদুন্ধু পরফাই সিরকে প্রামিত থংকে প্লেংলুতে কার্বি লামার জানালু নাজাই মেঘ আং ডেং লং সনসনালু আর্জু লইচি আজও পরফাই
1: দিস ইজ আকাশবাণী দ্য নিউজ রেড বাই সুভদ্রা রামচন্দ্রন The Parliament has passed the Registration of Births and Deaths Amendment Bill 2026 with the Rajya Sabha approving it yesterday. Lok Sabha had already passed the bill. Minister of State for Home Nityanand Rai moved the bill in the Upper House, which aims to amend the Registration of Births and Deaths Act 1969. Following the passage of the bill, the Rajya Sabha was adjourned for the day. The Lok Sabha has passed the Appropriation No. 3 Bill 2026 yesterday. Following the passage of the bill, the lower house was also adjourned for the day. Earlier, Finance Minister Nirmala Sitharaman introduced the Taxation and Other Laws Amendment Bill 2026. The lower house witnessed repeated disruptions by opposition members over several issues, including alleged police action during students' protest over the neat paper leak issue. India has condemned the attack on the Indian-flagged commercial vessel MSV Faiz Noor Olia that sank in the Red Sea off the coast of Yemen yesterday. In a statement, Ministry of External Affairs said all 13 Indian nationals have been rescued. It said the Indian embassy in Riyadh is closely monitoring the situation and proactively coordinating with the Yemeni authorities for the safety and security of the crew. The ministry thanked the Yemeni authorities for their support. It said the continuing incidents of

লাকে আকাশবাণী ডিফু নাহলে তুম জাইমে কার্জুলম্বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপেন্টা জাইমে নাহলে তুম আর্জুলং ইজি আদুন্থু কিছু না যায় মেঘ আংডেং লং কার্বি এংলং লং আনং কাছে থাং ক্লং ইনুট থেদুং বেপার বেহা আসাই কেক্লেমা বাংফু মনিরাম হানসে লাপেন হুদ বাং ধনঞ্জয় রংপিয়ং পং বেপার আসায় পুথাক চুহুচুপুত আর্জিক সেনাং

0: business ke la son ke li je la so business e claim vek nai boli a ja na business le nang li a ja ta business minded na po khiti le claim da business a process pe nang podi la pe na son na taxi nang a ja le thing pi thing prang e da business a le padwang nang po nang selling mang thing nang po selling skill
1: a ja bepar le
0: claim a ja bepar claim selling nang sell kori thek vek nang po nang nang bostu production thek jote jok chelo so production hormon nang question se ke sell thegi ma ase sell se te poisa bang velo tanga ma harmo ke nang sab hosu sel nang polasi nei tum mirda bazar pen nam po arong arong a mane ang plum ke ongson nam po hemwan po cutting kuri po chali dun le mani mani long thek dun long po chali dun po hem nang apply po amasi nursery ta ing cpn 10 ta 15 ta bonai po amasi ke ni wan ing rong pen jeneba nang 100 rupees ta minang dak pen nang 10 ta brands bonai po dak pen nang suring silong tanglo nang होलसेल माने आदर के कम जुम हे पेले पी पोस्ट आमिनि फारो फबाग लंग पोलाके जिरदिंग ओपन गली आलम लमे माने सोय मा हाद मा पेन सामे नंगली मे छोटे रेते असन ला सना टैक्सी नंग मिरे नर्सरी द कुरी पन लो ला पेन अपिर बंगे वोटा चुपंग रिंग पन लो सना अपिर बंगे आकु बैटरी चार्जिंग ताकु ए पैसा दुम चोट मा बैटरी चार्जिंग आके थे बंग है लते इप किचेंग को इंगसी नाम पन लो ला बैटरी नंग चार्ज बंग अवे बंग लो से चो नाम लो सो 6 वोल्ट सी लोगाई चोकिंग सी अन सिंथेसिस है ama sin tamela pusi chasta phibang chini chini man muni tun che thangbom lo enke incipient hini hini pen ke thomla son he babat bom betari aphit ke ekdom betari charging mang da do pik pik lo jo ka business man on pon bom lo tanka mahage bang source bang nang ongchat nang ongchat le he enke mir ben da bang lo pun da bang lo ka source bang mane wangchat tanka bang nang do bom lo ale je theklong bom lo mane aso business kali rasi business aso business kali avek nai boli a chale nang likle ma chokthe ke che paduk nang po ining ding nai ইনিং দিং বাঙে দরকার চললো ইনিং দিং দিল উপরতে নাং বেপার লঙ্কে নাং কিত্তিয়ানু নাং সাকসেস এলো বেপার লঙ্কে লাসুকে ক্লেম্পে নাং আলিয়ে দোবে কি বলি বা লাপেন সাকসেস বেগি গোপে তা নাং কিচেপা নিং দিং হেলো লাইলো সাকসেস লো আসে নন ইলিপ আমি সাকসেস পুনে হে চেপা দু পন বমলাং প্রসেস করি পন বমলাং তা আমি উন আন মাঙে নি দামকে দামকে ক্লেম তাঙে যে থেক লঙা তেংকে আমি নাং আছে আর বাক সাকসেস লো বুঝে পান্থালে হে আমি সাকসেস পুকালি লাং হে প্রসেস করি আলি চেলং পন বম ক্লেম লাপেন সিনে কি আকা ব্রেক পেন আবি আবি মেদি পেনে কন্ট্রাক্টে ক্লেম দুন তো হ পেনে সাকুরি পেনে লাহাই পেন কে ক্লেম গলি বেপার পেন লক্সে নন পিনি আন বুঝতে আমি নাং কি লেলো লাহাই পেন মাঝে আফির বাংকে ইংকে আকু নীলি বাং মাথা থুলো রং মলম ইতুম ফং লো পেলা সুর মলম কে ইংকে স্কুল আমি ইংলিশ মিডিয়াম বাংকে আবি দেওয়া যালো আমি রং রং রুপেন কে চিরং পেন স্কুল বিআই স্কুল দো হেডি হোক লাস্ট স্কুল বাং রাত পেন সি ক্লেম বোম আমি আং বোম মলম লাতুম তার রাত পেন পিনি কে তোরা পেনা জয়নি হেডি হোক আমি স্কুল বাং লাতুম বি বেলো পুসি কি পুমাসি নি বাংকে সোর এনিং রেং নতুন দাগ জাল হে আমি সহুত লাতুম মেনেজিং কমিটি ফানি চিঙ্কি দুনছি স্কুল নাং তুমি বেলো তিনি বি পো পুনা সুহাং দুর মাসি লাতুম মাং চক পো নাং খান চলাই নো মাসি ইনিং মাথা দেল হে আফি লাতুম তা চলাই থুলে হে মেসিয়ান লো হে তামি নে তামি মাথা দেয়ার মাসি স্কুল আমি 2006 আনিং কান পেন স্কুল খুলি পনলো মানে ইংলিশ মিডিয়াম হে পনলো পেন রেনসিং হানসে মেমোরিয়াল ইংলিশ স্কুল পো লাসো 2006 আনিং কানিলে স্কুল খুলি পন লাথে তাঙ্কা বাং জিবিরতি চেত চেলমাতি আমার চেনাং দু চেল অঙ্কে স্কুল খুলি পনলো 2007 আকো 7 আনিং কানে বাং প্ল্যানিং লো যে তাক বজার দা বিনাঙি মি মানে পনলো পেরে যাকে চেরো বেগওয়ার চেট হিটি তুম যেহেতু পার্মানেন্টলি উইকলি মার্কেট বা রুই পেন বাটাইংসিয়া বজার আমার রং রু বা সরফান হাং লো সরি গাং সরকারি গাং বুড়া মুখিয়াল তোমার হাং লো তামে ইতুম কার বিতুমা বাংকে লাসন দিদি হ মানে বিজনেস বাংকে চেয়ার ও কিমা থা দাম হেলু চেয়ার তিমে দিদি আমার লা ইতুমা বাংকে মাথা বাংকে মানে ডাক বাংকে ইতুমকে হেনু নিল তোমা থাতে হ্যাঁ যে ইতুম বাংকে ডাক সো বাংকে কে ডেভেলপ ও থাকালি লাং পার্মানেন্ট দোকান দাবি পদ দা বাংকে তুম মানে ঝাড়া বাংকে দোন এলাং মানে আপ্রাং তামে লাপেন হেলো চেয়ার ও রামনগর পজা গালং বজার বিলো চিকলু যন্থম জন ফ্লিপেন চিলু চক ধর লাসু বাং রাত তু বাং চেয়ার ও আনিং গে মাথা দু চেয়ার মাসি লাসুর বাং চিং ভাই বাং চেতন দে দেলো তা নীলি বাংকে এ ফু মাসি বেলে গে মাসি কে মাথা মাসি একে মাথা লোপলোতে একে ক্লেম ফাঁসি বা চুনি ফাঁসি বড় ই মাসি নে বাংকে 2007 আনিং কান বাং সাং চক লহে আমার 2008 আনিং কান বাং কেলা লং কাম ক্লেম দো নতুম হে চেলাং সিলা তুম পেন কমিটি বনাই পনছি মানে 2008 দুই ফেব্রুয়ারি আনি পেন মানে পাং ডাকলো সেং দের পি পাং দারো চিং বাইলো আমা সিং কে 2008 আনি মানে কেবালো 2008 দুই তারিখ ফেব্রুয়ারি আনি পেন চেং লং গে বজার কে চেং সি আনি রো কে বজার কে বিদা কসন বজার বি পকে আ হেম বাং বেপারি দা আলাম দলাং বেপারি না পেলা বাং পকে আতা ভারি আলাম লং গে বেপারি আমা সি আপ্রাং নি তুম লো চালি রাপেট এ জিরবো তুম দো লাতুম আফানসি নিয়ে দামছি অ্যাডভাইস এ নামলো এরপর নপেল বজার বিজেপু নাং তুম নাং সেরাব দুঞ্জিমা মাসি লাতুম মাং পোলো পিলো নাং সেরাব নাই বলে হ্যাঁ কালি লো বজার নাং বান্ধন থাক লাতুম মাংসি নাং পাং রুম পিলো জাত লো ফুলে ফুক পেন

0: rifana sih he mani saikia la dukan dim kulipilo mani chukang ti ban kulipilo mani ban gela wal kulipilo mani pa opa jorlo la son masi ekdom ke so pan ni si poisa finance lo la so thing pen li pan a cher cher cher na bi ponoi pum che pum masi la tum so pen so lai pon pamil he ama la son ben ma bozar da thir de lo ama ni dita me so ni li ni li pisara so po in doctor rup singan sepu la long sin li pharmacy sala na chali do la মানে চালি বাঙা কিমি কিমি চালি নিঘা গয়া
1: কালা
0: মানে লি গলং সি চালি দুন ল যে মেডিসিন লাইন পুনা নাংথান ল কাই কেতা নিদি ইকলং সি চিটি দুন লিং ল আর জুপন পো ফার্মাসি তা ইকবেন বিরা পে ল মা ফার্মাসি তা মে নাং বিলা ফার্মাসি তা লাইন দা মে নাং ক্লেম পোন লাং লাপেন নিলি সোন মানে জানা সোন বনে ইনিং কি হাং বাং থিও লাপেন ইনিং কি হাং লতে সাকসেস সিটি কি ইরিং দুনতে চুনা
1: আচ্ছা সাইলে কেন
0: ইনিং হাং নাং জি
1: আহা
0: কে থেকে মাতুতা এপা এপক আউট অফ এনকে পু নাং থেকে এপ গাং এই মাদিদি কাচালি ইনিং হাং নাই নিলি পুস্তা মে সন নজে লাসোন কাম কালি জেনি লাসো কাম মাং নে থেক থেব বাং নে চ থেক লং কম ও জুদাইং টিপ তা চারি দন জুদাইং টিপ থেক ফার্মাসি সালাইন দা ক্লেম ল ফার্নিচার কাম দা মিথাং মিথাং সি হেম জু বানায় আছে ল লা পেনাকো ওয়াইরিং লাইন ওয়াইরিং তা মিথাং সি চেক দেম আছে ল চালি দন সন জে হেম পুন টাইলস পুন মিথাং চ লগাই পসনে মানে নি পুই বাং কে যে বিজনেস কে লাইফ মাস্ট বি বিজনেস মাইন্ডেড না পোনা
1: কালা
0: লাসন কালি যে নাংলি পয়সা কা কমাই দেলে পয়সা কা ইনকাম কালিলো নাংলি পয়সা কে সেফ তা কা ইনকাম ললতা
1: কালা
0: নাংলি জং সি পেনি হরমুচ নাম জি জেনেবা তাংকা জেনেবা নাং সুরি ফো না ইয়া দিমে নাং লাপেনা দর কে কমবে না নাম দেলো তেমবা সুরি হিনি পে নাম দেলো পতে নাং সুরি কিন থাও কা ইনকাম নাং সেফ লো তার মানে রা সো তাসে নাংলি সো কাম কে খরচ পেন বাহান পয়সা কি পিনে দিম নাংলি মেথাং চে ক্লেম দেলো তো পয়সা সেভ লো লতা তে নাংলি কে দাম নাইয়া পয়সা নাংলি লং সেভ দেলো কে নাংলি আসি না হান্তা নাংলি ইনকাম ও জিপু নাংবো নো নাংলি হেম লং জেনে ওয়াইরিং নাংলি কুড়ি নাংগিয়ে বাং ফান পিলো তেন সুরিং সি হিনি নাংলি পিনাং জি নাংলি মেথাং চে ক্লেম দেলো তে নাংলি সুরিং সি হিনি নাংলি কমাই দেলো আং তা নাংলি ইং দা নামাং নেলো নাংলি মেথাং এ দো তাং পয়সা নাংলি দাম জক ফ্লো লো
1: মে পিকলো হানসে সাংহো নাংলি কে থান দাম তাংতে হানসে সাংহো নাংলি মোপেন পুলো নাংলি কে জর চেং হোত কে চানা চি কে জর
0: কালাং কালাং
1: নাংলি আসার বুরা আতমালো
0: কালাং কালাং
1: পিনাং মুনি তুমকে লাসন কাচ জর চেং হোত পিনি কাথে রাক লাসন দো নাংলি কুপুসন লাসো কাচ জর চেং সাইকে ক্লেম হোত
0: নিলি কে বিহেক মতে দি হো কে থে রাক বাং কে একদম আল্লাহ মাসি আবেলো মানে ইনিং কে হাং বস্তু মতে দি হো ইনিং কে হাং বস্তু মত কে ফেরে কে থে রাক তা কে লাগ দাবেলো ইয়াত আবেলো ইনিং কে হাং বস্তু ইনিং হাং এলো প্লতে নাঙা যা তাবেলো থে রাগা থেকে থেলো ফেরে তা থেকে থেলো লাগ তা থেকে থেলো লালো লামাকে আসি নে পুই বাংকে কাথে রাখ লাহাই বাংকে নিমতে কে বিহে কাকু ইনিং আবি হে তাহলে নিমতে কে থে রাগ রে নিলি নন আন পুস্তা আমি আজাদ আসাইলে এক্লাম তামে নিলি কে থে রাখু বাঙাবি 2010 আনি কা নিলি দীপু বাংলো দীপু বাং পেটাক বিরবি মার্কেট লং কার্বি স্টোর পোয়া দোকান দো নিলি পুনু যে আমি হাং পাঠে কাং কার্বি স্টোর পো মাসে নিলি পুনু বাং নিলি ফান আনি না যেতে নাং বাঙ্গে রং বাং ক্লেম ওলো তানাং বাঙ্গে আং টানলে বাং ওই পেয়ালো আং টান ওয়া তানাকে ক্লেম এসকু বাং দো পেকলো ভান নি তেলেন নাং চিনিলে পুনু হে নি ফানাং লাং মাসি নাং বাং ওদাং নাং ক্লেম ও হেন তেন দোকান সো নাং ঘনা নি পুনু বাংকে সাকুরি মুনি মাতি ট্রান্সফার দাম না কই মাতি দি নিলি পুনু বাং নিলি ফান নাং সম জায়গা মাসি নি তা ক্লেম পন পামিয়েলে হে 2010 নিকান কার বিস্তর দোকান কিন্তু আমার ফার্মাসিস্ট খুলি পনলো লাসুর মাসি নিলি মেনাং আকবা কাম টেম বলা কম্পিউটার দোকান আবি পনলো ফার্মাসিস্ট আবি পনলো হান্না জ্বর পনলো অকতা নাংলি ফাগ অবু অক লাং অক লোকেল অক পনলো জ্বর পন এলো সুমার নিলি লং দোপন পিপি দো পিক পিক নিলি লং লাপেন দেট পেন আমি এঙ্কে সিলুন দোকান আমি পাবি পনলো সর মেনাং জো মানে ডাক মুনি তুমকে নাঙিয়া বস্তু আন এঙ্কে লা মেনাং কারবি সোমার তুম স্কুল চালি পেন সোমার তুম তামিলা তাং চালি দুন পেন হাই তুম নন থেক মিথাং মিথাং দোকান মিথাং চুকুলি থেক ল লাহাই লহে 2018 আনিং কান মাঙ্কে গার্ডেন খুলিল চিরিকাং নে বানা দো শিব মন্দির চিলড্রেন পার্ক পু 2008 আনিং কান পেন আকো গার্ডেন আকো আমান মেন্টালিটি মাসি ইনিং হাঙ্কাই তা খিতি এক্লাম পেন সোশিয়াল ফান্সি মাথা থা মাসি ইঙ্গে লা মাথা লং তাই তাঙ্কা পয়সা বাং কমাইল তামি টিভি ও তা ইংসিলাম কাবি আবি হে তামি আচিয়ারবে তামি মানে শর্মা ক্লেম কাং কাং তুং ইনিং কে হাং দু মানে অসমার তো মান মা খাই আফান মানে ইংসি কার্বি তুম দানো না সন্দা থেক লসন্দা থেক চিনি নাং পজয় নি হে সো ইনিং কে হাং দু সঞ্জা পঙ্কে নি বাংকে ইনিং কে হাং পুলোতে ক্লেম ফিরে দিয়া আসি সুং দা সুং পিক লাইভ লং হে কে রেং মে আবি হে 2018 বাং এঙ্কে শ্রীমঞ্জির চিলড্রেন পার্ক ক্লেম পাং চেং ল এঙ্কে ডিসেম্বর 23 আর নি বাং ইনগ্রেশন ওপেনিং ফিল লং বুপন ল চিরি কাং নেব লং লক সি এল ডি গার্ডেন ল নিং কান ফোহ রাখছে পাদুক ল কি জুই কে লাং হর মুই পিপন ল কোন ন নেক্সট ন নিলি পাকো প্রজেক্ট করি পন বম লাদাক পুনু চে বয় জুই হে জু রাম সিং হান সে হে এগ্রিকালচার এডিশনাল ডাইরেক্টর লাসো মেমোরিয়াল প্যান কোন প্রজেক্ট নে চেং পন্ধু বম লাবাং কি মানে নিলি পি আমি আন বি বাং

0: মানে নিলিপুনু খান চিং হন পেন ল পেনাকু রাত ফান ইংসি পাকলাং পঞ্জি পুলো চেনবা রামসিং খান সে মেমোরিয়াল হলটিকালচার এন কিচেন গার্ডেন পু হলটিকালচার ঠেসেরে লাপেন ইতুম চুতুন চোদাং হান হরমু ইতুম অর্গেনিক পেন ইতুম ইতুম এ চেন হিবেন হার ইউজ যে পিন পেন ইতুমলা ইতুম মেডিসিনাল মেডিসিনাল পেন ইতুম কারবি ইতুম হান লাহাই ফান কিতি কি পঞ্জে ফানিলি চেংপন ল চু জিনিং পেন চেংপন ল অক নিলি লামাসি বাসন পাকলাং ইমা গেলা ইতুম কারবি ইতুম কে তেমা লংলি ফেলাং এ থে উদেমা কালা লংলি ফেলাং থে উদামি আর লংলি ফেলাং সি থে চচরতি কাতি কি বাঙা হেম লং হানসে রং দা হরবেন আহে মানি মানি হেম হানসে রং রং তাবে দেজি ভেন্দিয়া রং বিরিগা রং তা হিপিয়া রং তাবে দেজি দি বাঙা পাথা মা গেলা অসমার তুম লাই পালাং না পিয়াত অসমার তুম লাই লাং লোপলোতে চিনি পো ও লাই তানি হেম দা লংলি থিও পনি লাসু বসু চুকলেম লোপলোতে মানে নেতা চুলং পো বলাসি আর নিং ভাঙি মানে বলাম লিতা হ্যাঁ পিরবি মার্কেট লং আকো আমা তাকু নিতুম আন কিছু হোটেল দামে কার্বি স্টোর হোটেল বুতা নিতুম বু পনল যেহেতু ডাকিতন বা মাকিতুম কার্বি আর ট্রেডিশনেল হরমু আছে সিবি আহান আছে সি আন সি পিপন মানে কাং মই কালাং দাং পেন চেং ল পেন হেনরি ও চাটনি হানসে রং চাটনি মেন্টু ও চাটনি তহ পেন এলা পেন কোল হাই অক্তামি তুমলা ইয়াং টু ইউজ জেপেন হে মসলা ইউজ জেপেন ও অক্তা কি ওব ল ফা অক্তা কি ওপন ল লাহাই মাসিং কে হান বুসামি তুম হলা বিতুম বাড়ি পেন যেহেতু লামন নি তুম কিচেন গার্ডেন পোটা পেনসি টিকি পেনসি তা পেনসি হান দাবান হানসে রং পুনঃ হেনরু পুনঃ বিরেক পুনঃ হেন তথে বন পুনঃ থই থে পুনি মিথাং টিকি তা পেনসি মিথাং প্রোডাকশন সে রাখছি বান বমকে মই নাকি পুল আহিল চুজর চলাং ঠেক নাই ন নিলি হান চুটিকি পেন জরা থাই দেবলগে নিলি হান চুজর ল রাং নি লাহাই চুতুন দাং পাল হাই পা মেন পল হাই পা কুচুয়র থুল দেংসি সেলিং স্কিল বাং ঠেক নাকু
1: নালে থানা আলাম থে মি পিকল হানসি সাংহো তাংতে হানসি সাংহো লা ওভে কি মিয়া তুম ওরেং ওয়ার্সা কাবে দে তুম ন নাং লিকে থান আসন দক থা রাং লিতুম তা বেপার সো পুন কাপ্রে কাপ্রে আসাই কিরেং জিয়া ফান রাং লিতুম লা সন চকলেম তে লা তাই সিয়ালে দো পুনাং লি কিথুর মিও ভে তুম হানাং লি থানিক জিমা
0: লালো জে কে নম নম কে সোমা ডুগে চালি দো সই তেমা তোমাকে থানা ইয়া সন কে আবি হে তা বেহা বেপার ক্লেম নাই পুস্তা মে নন কে উয়ে কিমি তুমি কা চিনি তুমি কে অংলো মেনাং তুমি এবার আসি নিলি কে থান কিমু মাগে আবেলো বেপার লং কে যে লাসন বেপার লাসন বেপার মই তুমি যে পুয়াসন হে লাসি ক্লেম বেগ নাই পুদা কালি নাংলি আজাদ তামে চেপা নিং দিংলো ইনিং কি দিংলো আজাদ আসাই লেখলাম তামে নাং আলি কে লং পিট ফেতে মা তা আজাদ হরমু তামে ইংসি আপর দো থেং পি থেং প্রাং পো নয় থারভিলে এ তামে নাং পিনিং এলো তানে নিং গান পো আপর জাতীয় চলো ইনাং দি সন্তাসী নাং হিপি তুম পুন নাংলি আথে কন মা কিছু লং ধাপ কি জুতলা নজুতাপো লাসি নাংলি লং দের উলোবলোতে মাথানো নাংলি কে লংই থে দুং বদার মানে লাসি মেনাং তো ইনিং চেপা নিং দিং পন লাসি নিমতে কে বাঙাসো তুম ইন্ডিয়া পেনচিং লক বাহেরা আংতান আংতান পেন কে চিং থুর তুম তা বেপাহা বেপার তুমি বিশি চিং থুর কেনতে সাকুরি কে ক্লেম তো হল হাই পেনে নে কে ক্লেম পেন হাই পেন কালিমা দিদি নন কে প্লাং না নাই পুস্তামে ইন্ডিয়া লং থেক লং লসপ্তা লাসি নিপুই মাংকে চেপা নিং দিং পন চেপা দুঃখ পন লোপলোতে তুম হল আনলে লিদুন দে পুস্ত আমি রিং দুন জিৎ আনকি দুজি মাথা তেং হ্যাঁ আসে মাদু আমি এটা ইনিং ব্যাং দিং নাং পো
1: তাংতে হানসে সাংহলা কাদো কাবে চজর চলাং বেপার সো বেপার কে থে লা কাদো কাবে লিতুম চকলেম প্লোতে হেম তুনি সি ফান দর ফ্লুক পুনাংলি থানাম ইচিমা
0: নং সি ক্লেম পামে ল প্লোতে নাংলি মেনাং আন ফানাংলি রাপন থেগি বেহা বেপার পেন আথে মানে লি নন আনাংলে রপেন পুস্তামি নানি পেনলে তাংকা কে বাং পেনে মানেলে পেনে হেনে পুনে পায়া পয়সালে পেনে লাহাতাঙ্কা মাহা পেনলে কে ক্লেম ইবুদা কালিল বিহেক পেন তো গা তাঙ্কা জি বীরতি জি বীরতি জি বীরতি পেন জি নন লানাংলে লসি নিলি পুই বাংকে হেন তুম ইংসি কে কিরেঙি তেমা আকো নাংলে আনু কাপ্রেক ফান্দা যং রাপন থু উনলা নিলি মাথাতে ইনিং জেপা নিং দিংলোতে থে আপর পিনাং ব বেপার ফান আজার বেপার নাংলি আপর কে ক্লেম পেন লং ফিট ফে আপর পি পনাং পো নাংলি লাপান আপর পিনলোতে নাং আপর পেনাং না মিয়ান বেগ বলাগে চুলং বোলা তা ইনিং দিং নাং বোকে মেঞ্জি সে মেতু তোমার মেঞ্জি নে আভাগ তুম মই নি পোষণ হে আভাগ তোমার থি চলং দা প্রাং দু আভাগ তোমার থি চলং দের দু লাহে লাহে আছে আর থি চলং দের উলো তুমি মুখে লং দা থি দুংবো নি তুম জেনে বা বিরি গরং চেয়ে দে পিনিং এলো তিনি কানিং সিনি বা থি চলং বহে জুট কব থারবি রং এলো তে নাং নিকান ফো আপিস না আথি লং লাগে নাং নিকান ফারুং সি নিকান 150 বছর নাং আথি চলং পো বেহা বেপার সন নাং নাং চানা চুজর আচার চার কাম ক্লেম লং দা প্রাং লোপ লোতে নাং হাজিরা দুন লোপতে পয়সা লগি লং লং পহে তা নাং নিবাং দা ক্লেমাং বের বলাকে তা নাং নিয়ং সে নাং বেহা বেপার আচার ও পয়সা জি বীরতি পেন একদম মিশিয়ানা বিজনেস বিল লোপতে নাং লি হো সোমার সোমার আদিন দা নাং লি চুপন লং বম্বো
1: মে পিগল হানসে সাং হুতাংতে লা ইসিয়া কুলাত কচংপু জি ফান আং তান পেন কে নাম পেন সালে কে দো মা মাতে লা দাক মিথাং আলং রি লং পেন সি কে নাম পেন সাকো পুথত কচ জর টু লা বংসো আপুথা নাং লি থানিক জিমা
0: লাপাং গেলা ল নি এক্সপিরিয়েন্স মাংকে নিবাং আন চিনি দাম দিন মানে চিনিয়া তেং মাংগেল হালো যে ইতুম আং

0: তানপেন গে বানপন দাগে বানপন অবস্তু কে ডিফারেন্ট গে দৌ এ তাই দিফু লং এতুম নিত নিতুম ক্লেম বমগে দিফু পি বি মার্কেট লমতে দিহ লাসি তুম দাগ তা মেনাং তুম এজেন্সি দো এজেন্সি তুম লং অবস্তু এন লো প্লোতে ইতুম আলি চো ইয়রন্তে আলি দুদুন পো তাকিং সে এজেন লজে কার্বিং লং আং দাং লং লাতুম লং সি মাজো তুম এনাং পো আলং কপ্রেক লং লে নাম নাম তামি সো প্রাইস লাতুম লং পো ঠিক কার্বিং লং সি কেরিং চার আজ জয়নে পো আচার ও সুচে থাই মানে হে নিমুতে কে দাগ পেন এন দা পেন জর তাহেন নে আসি হরমু মেনাং হরমু গে প্রোডাকশন ডাক ডাক তুম দা দুলো দি লাং পেন চেংল মেনাং মেনাং হরমু তামে হে আসি নিমুতে কে আং তান পেন ওয়ানবেরা ডাক পেন লে ক্লেম দা হেনু নে আপেন আং তান পেন উনপ্লোতে আং তান পেন লোতে লামা গেংসি হোলসেল তুম সি ক্লেম কহে দোকান সজর চত তুম পুলোতে ডাক পেন এন দা হেনু নে আং তান পেন মাকে হোলসেল কা করি তুম মাকে আং তান পেন সি বানাক বহে রেজিস্ট্রেশন পেনে করি সি লাং তান পেন সি মাল বানাক বা যার বসু তামে হে তাকে হোলসেল তুম মাকে লাগে ভাড়া পেন তা চজর চলাং গে চেং পেন পুলোতে দাগ দুঙ্গাই এন দা হেনু নে নিলিং সি মাথা দো কাম চেপা দু ক্লেম পনোতে আলি বাকি নি নি দুবেক পো তা নিলি আলি ফান মাথা থে আলি নাকি পেমাকে হাতর বিমাতে লাগে থ্যাংক সঙ্গ সর হাসা ইরি বুম মিঠাং মাং চেপা দু নাং পো ক্লেম পন বম চেপা দু পন বম ন নি পিনিয়ানি আন দানি আলি চি হিসাব সে পিনলাং বি হেক পেন অন দামি হে তামি আলি বাঙ্গে লালো যে নন নাং সাকসেস বম ল ক্লেম উন বম নন গার্ডেন আসন চুকলি উন হোটেল চুকলি উন হোটেল হুমনি হুমনি গার্ডেন দো স্কুল চুকলি উন দুর্গা পূজা আসন বিপন উন বাজার বিপন উন স্কুল বিপন উন লোপলতে এনিমতে কি আলি লোপ যে মাথালে হে তা নি পিনিয়া নিয়ান তা যে লাসো বিজনেস পেন সিনি আলি আন লো পুতা কালি লো তা নিলি লং কে ক্লেম নন মেনাং অসমার তুম দো মেনা পাংরুম এতে স্কুল পেনচেং লং লাহাই মেনাং বলতে মেনাং আমি তুমি লং নাং ক্লেম দুলো নন তোমরা দোকান চলাই বম দোকান স্টাফ তুমল তুম বাংক্রে ফদো কিছু কিজুন পেন চেং লক দরমা পেন চেং লক নাংলি গুতেই লাহাই তুমান কি পি দেট পেন হেমা ভাড়া কারেন্ট বিল পি এট পেন আমি মেথাং তারিং দুন বম লোতে লাসি আলি রুবুচি মাথা নেকে তে যে লান পেন আলি দা পেন সে লান কে ভাঙ লান কে ভাঙ নি মাথা দাম দে আসে নিপুই মাংকে আজানা কাম ক্লেম আলি ফান মাথা হারি নিপুই মাংকে নাংলি চেপা দুঃখ পোনো নাংলাই দালিকে নাং দুদিন ফেকবো নাং আজারা হরমুলে ক্লেম লো পুলোতে নাং কে ক্লেম লোতে নাং লস পেন কে লস দিলো পলস পান ক্লেম আনিলে হে চিপা নিং দিং এনিং কনসেনট্রেট পেন ক্লেম নাং পো এনিং চিপা নিং দিং পেন ক্লেম পো নাং পো লাগে নাং আলি কে নিয়ে দুবেক পো লাগে আলি মাঙ্গে লালো নাংলি লং কাস্টমার দোপিক লোতে লাহিলো আলিলো আসে নিপুই মাঙ্গে লা আলি বাঙ্কে দু বম সি নন পিনিয়ানি আন দা আসন আসন কাম ক্লেম পো লং বম লং আসে আলি বাঙ্কে দু নিমুতে গে তা নিলি নন আন্তা নিলি জি সাবসে পিন লাং
1: তাংতে কিরিব দামালাম থেলো নন বাঙ্কে হিচিয়ালং সিতামে পেনাং আন ইলিতো মাকার বি কারবার আসার পিমার পো নন পেনাং আন তুমি কে চোজ চোলাং আহি ননাত নন কে দু ওলো আফাই তা আসে হালাক তুমা ফানাং লি কপি সি পুদাম জি
0: নিলি হে থান আমি আসন কে থাং দা বে হে আথে মা হলা তুমি দা থেক সার সার আসিল দি নন কার বি তুম কে কার বি পি তুম ই তুম কে চুরু নাই ই তুম কার বি পি তুম হানকে আথে তুম কে কার বি তুম কে ব্যাপার কে ক্লেম চেং কে নে মাথা তেং কে আলো সোমার তুমি সি ক্লেম চেং মাপু আথে মানে মাথা তিং নি বিহেক ব্যাংকে থেক লং তেং কে নিলি হেম পুস্তামে নিলি পাইজি ব্যাপার কে ক্লেম কে চেং চেং বিল লাগে চেং চেং কে সাং নাম দাম পো হর তুন পো সো হর জ্বর পো লাসি সো পয়সা পেছি তুম হানাং পাংরেং পো হান পুন পেন পুন হাই চলং পো ও পাংরেং তানে পাইসি পাংরেং জি ও পাংরেং পন পো বি ফাক পাংরেং পন পো বি পাংরেং পন পো লাহাই নে পাই তুন পো চেরাব লাই লাই লাই বেপার লা পেন চিং দি হ লাসি হর কি তুন পেন চেং লং লাহাই পেন কো লা হেমা কাম লাই ফাক পাংরেং লাহাই তেং সিয়া বেপার মদি লতা লাহাই পেন নে পাই তুম চেং পো লাসি আলো সোমার তুম হান চোরো লহে লা তুম একদম সোমার তা চালানা নাং লাং হেম লালানা নাং লা বেপার থাকলে মন আর গার বি পি তুম জন কে ক্লেম কে দাম চোরো পি নিনিং রং পিক ননলি হোটেল পয়সা মে নাং কে কার বি হান বা কার বি পি তনো সিয়ান আসিল মতে তারা পেনচেং লক দুং কে পেনচেং লক কার বি হান কাম মই পি পো নয় আসি চোরো লক কে থানা মিয়া থন থাক বাঙা থেক সের সার আসিল ইনিং বাং দিং নাং বলান চলো
1: মে পিক ল হানসে সাহু নাং লি কে থান দাম নাং লি কার বিয়াং বং পেন কি থে দুং আবে পার কে ক্লেম বাং ফুল লাসি নাং লি ফান আকাশবাণী দি ফুয়া হিন পেনস্তা মে নাং লি ফান চোরো পার পিক ল নাং লি লাদাক সনসরিয়া সাইড কক পেন সামি নাং লি কে ভাং পেন লাদার নি তুম আসন সন চিহু চিপু দালাম জির সামি চি থান লং লো লাপেন লাসো চি থান পেন রেডিও কার জোরা তুম সামি আলি নাং লং পপসি নিং থেলো পুথা নাং লি ফান সুরি সুরি কাডম পাজির এক লো হানসে সাং হো

লাকে আকাশ বাণী ডিফু নানি তুমজাই মেকার জুলংবম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারু সিরাতক পড়া সেরকে লাপেন কে নিউজ অন এয়ার এপেনটা জাইমেক নাং লিতুম আর্জুলং ইজি আদুন্থু কার্বি লিরমিয়েলু না জাইমেক আং টেঙালং সনসনালুন আর্জুগলনাং ততাংতে আপ্রাংসি পুখিলা লেকথেপি কিলু নালুন চেতং নাং ওয়ে আহিথি আন পর্জিক সেনাং

নহেজক নিতু জলেন্দ্র তেরন কিলনালুন আর্জুল ইতাংল লাকে আকাশবাণী ডিফু আদন্থু মঙ্গল রংপি লাপেন মিনা তেরাংপি কিলনালুন আর্জিগল না আলুন কে বটর আসন বেন ততাংতে লাবাংসলুন আর্জিগসেনা।

0: lapon porang litum english salune ajai mek angdeng along ason son alun arju loing tanglo lake akaswani difu
1: pirthia long ningkang sam mate mon sam pen kabuche dun henlo a hok achithe akai lapen rengme jir ningklar sapen dodun long ajara kisung mate bidilang no wang sitame ningki ding pen dolote tomon lang no nang jap sitame pijo pen khangde dun monit ang bong kaching hon ron mai pen kali bonta lahin lahin ang bong bidi chepajir se roilote thangnata bangso pirthia long chekhinde lapen chebohong ching chekasai avide ji ing samjin pen pirthia long kereng dun henlo ahok abang phubang philo peaceful coexistence mate ninga rong pen do thakra pelote lahenlo ahok ningkang samkelong lasila so puthak thi hek pen lamjir chethanam je phansi bor ilo kele damde ke chok chelam the do ansitame dia ikta monit akamatha mate rat akamatha ake kroy ake cho ki jun lapen ajutang jubat pregjam lason pregjam ajutang do puvoi phit sitame pirthe aphan ke jutang jubat pensi pangcholo lakado kawe pregjam ake angbong chinghon seroi lote sorsar morsar chipusit lapen ronmai avidaji khei akachi prek pensi ningkang sam avidetlo lapukali bonta kanghon lapena oda dur ke me kirim lapen anpata lahin lahin angbong korte ason do thaklote ningkang sam doji pirthya danga khe do an ningkang sam lapen monsam ke do verjia phan pura aninkan vangta ar koechi cloni phai inkorener kebarni kapachi thang asai talon verlo United Nation ahin pen pangdaksi la so arnike det long ri la pen khe angbong ningkang sam la pen mon samaputha kapache thangjia phan chirailo pirthe arat do anamonit atumke kethe dung ahem tun isi asonlo la pen ningkang sam la pen mon sam ke abang phuttin akai aje the long ta rengwer la pen paching rai thulonglo la so project arnike pirthe dangalong ta talonlo monit atuma phan la so arnike আওত কেমে পচমাথা চুলংলো লাসনসি ধরম জুতাং জুবাত পরম পুথি লাপেন লুন লাম তোমো প্রেকজাম সিতমে আদেত তিন আলং রিতিন লাপেন আখে তিন তুমা ফান পুথত মনসাম কে দোভেরজিয়া ফান পচে থাংলো মুনথি দাম পারসিকলতে পিয়ারথে ডাংলং মনসাম কে দোকে আকেনাং সটলো আথেকে মনসাম পেন হেনলো দেতলং রিকাচিং থুর দুনজি আক্রংলো তেবন সিতামে পেনাং আদেত আলং রি আলংকে রন মাই লাপেন কচলাং সেলেট পেনসি ডোবমলাং লাসন আকি রিমকে কচিং কিমেসেন মতে আওদা দুরকে মেতুমা ফান পাসুং চট জাসেমেত কে ওসমারা তুমা ফান আদু পেদো থুমু চট মুনিত লাপেন ডেট লং রিয়াং বং রন মে চিথুরলোতে কে বহা আহেম পিভির লো চার্লি আহেম ইংকিরপো লাপেন মুনিত আতুম কে চুমোয়ে পেন্ডাং লক কাং চির কলাং ইট চেচাক নাং পো লাসিমন সাম কে মুনিত আতুম আচিথে আসনলো চিংহন সেরয় পেন ডোলতে রন মে আন্তা খাং উন পো লপেন কাদুকাভে আতুমতা ইং সামজিন পেন ডোঠাকলং পো ওসোমা রাকায়া হুট পেন হেনলো মন সামাপুঠা কাইকেতা কচার্লি নাংজি আর্লেঙ্গে সারা তুমা ফান আমান কিপি কিদুক কেলা কাতুমা ফান কে রাপ লপেনা ওট কিমে কচিপিনডেং পেন কপাচে থাং হেনলো কেচেং বিহেক আটা হুট পেন জংসে আকিমি আতোয়ার আনা থান পারে পামেলোতে মুনিত হেডুং আটা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: 떠니니 판타 할룽만 삐뇌 또.
1: 호네호.
2: 낭이 준지 만행.
1: 준지 낭 느끼 니 포기스 엄마 도와야겠죠. 허 준지.
0: 드랍랍 낭이.
2: 니리게 준이 거티 이.
0: 또 준한테 니리 주만 준 오케. 또.
2: 오 아호르타미 오레호. 레헨론 이게 뚱기 룽소이로.
0: 니니 따에 봉 나무 또 리누 또. 아이쇼알로 툼부 타나 기니니티마 탄다 부지야비
3: 메헤노시타 메아이나링지르 필로티코
0: 아이코 나리파나부 페마티 옹사
3: 리파나부 베지타 고메아 닐리타나부 둔메보 오르가알로 고메아 닐리케
0: 아이코 징 호나레 마닐리니아파
3: Ingon lu tiku me.
0: Buan fikir ni lita bumi beko.
3: Bumi kumi ya. Orang kau lu kumi ya.
0: Ingrid ya makok.
2: Oh neng, neng,
1: hal.
2: Hari bong nang pita tiho.
1: Oh neng, hal si kabelo.
2: Wantan neng, mu iga panci bilang ho.
1: Mu pun iki hang tak bilang leda leti neng hal si kabelo.
2: Na hok ben sita me van tha ho.
1: Ahora vitine.
2: Ridam thaneng poisa nang che thon te de jipu ma. Nang che thon ji ho.
1: Bang hem ramdam dat pon te.
2: Dan neng ramdam thani gi ga phan man ji pi kang lang ho. A de lang no ong nang pulipo.
1: Hune ho. Hai ti hem se ke ramdam loi bong ve ta.
2: Ho ik ho. Dung ik ho jo jun ik se rang rang na.
0: To duik denon to salpito.
3: Om tilu ute. O salpi, organ liu neke.
2: Nang terang rame meri, salana.
3: Terang meme galo di salpi, organ liu lo neke lo jo. Dam elo.
2: Dam nang ho. Dam ik chulang ho i.
0: Oh mea. Danida.
3: Mea.
0: Kopilo.
3: Oh mea. Oh mea da bang me. Oh mea.
0: Do te on sal. Kopilo ma.
3: Am dam. Dam che vo i la pulo ni li ke ho.
0: To tang te. La putik lo.
2: Da damang ho sarbura.
3: Oh sarbi. Damang me ke damu ni lo sarbi.
2: Nang pa prang o he.
3: Pa prang da turu ne dro zi sarbi zong di.
2: Nari apa cunai?
3: Nari nang apa cunai buat sarpi ho?
2: Nari apa cunai pamri benang kok benang cik tur benang ke?
3: Oh, nanti nari apa cunai buat ho?
2: Lain ukong ke tek benang? Tur ke one?
3: Sama? Neke metang ke lilo?
2: Nari apa cunai nang sarpo?
3: Ho, ho, ho, ho,
2: ho. Oh, bari pakate. Aking pak bulan gari yang libo elok rompo salah. Ho, salah.
3: อ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ๋อซาลาอ Da.
4: ও সারপি, কপি সি দজল নাকে কায়ার নিকে নে ফানসিকে মাথাপু নন কে নাংসিকে মাথাবো
1: মাথাতে পংজং নিরনুদ ভেলে কপু সিকা চিনকি থেক পো মাতি নাং তা ভ্যাং ভেরেক মাতি
4: ভাং নন আঞ্চো নাং হো
1: চোপো মইতে মা পংজং
4: নাং ফুকে সবু দি নাং হে পিসি নাং চি থান থেরা তিতি ল
1: নাং ফা নাং কা চি থান থেকে কা মাথা সুং দে না পুল পংজং
4: কুসন লোকে সোকে
1: নি ফুয়ালো সো পিকতি
4: ও আচু নি ফুকে সহুর আদোয়াই দোলা লাসো দোয়াইলে নাং চোঠা নাং ফুকে সো মেজি মেনে

0: অবস্থা।
1: কিহর গুড্ডির ফিজৰ চাওচোন, 20,000 টকাৰ লোন ততালিকে, জানানে কোনে দিছে? সুদ বা কিমান? লোন নিয়ন্ত্রিত সংস্থার পৰাহে লব লাগে, ধাৰ সিমান, প্রয়োজন যিমান, তাকো চাই চিতি হৈ গল ব্যৱস্থা। দৰমহা এডভান্সত দিছো।
2: আৰবিআইয়ে কয়
3: সঠিক বিত্তীয় আচৰণে আপোনাক বচাই ৰাখে।

0: lake akaswani difu nali tum jai me karju long bom lake fm pen long pen megahertz phari sira tok bora sirkep la pen ke news on air e pen tai jai mek nali tum marju long ije adun thu anjana bepi aning arolam thi arjik sena
1: কে অঞ্জনা বেপি আনকে নিলি বাংকে দীপুরং খেলান রংসি পেরি আকুলাট সিনিলি ইংপুইগল লাদাখ সিনিলি চর চলাং পনল লাপেন লাহাই পুস্তামে পেরি কেথাক রঙালম আলং পেনসি নিলি এন পন বমল পেরি বাংকে বাং ফান পাঠাক পল আসন সিনিলি এন পন বমল লাসিলা কেথা কাতুম পুস্তামে লাকি আবার সাই কিফির কেথাক জংসি কেথা কাতুম আনিং হাং পেন থাকলো পুলো তেলা বাংকে কেরেঙ্গি ফানকে পুরা আবার সাই দু লাকি আথেমা নিলি রঙালম কিফির কেথাক কেপা থাকা পড়ছি নিলি পুস্তামে নিলি কুলাট লং ওয়ান বমল লাপেন কে রঙালম পেরি লা কাছি ইয়া পিনি পেকক ওয়ামকক পুস্তামে নিলি রং আসাং পিমার টো ফাঁসি পা থাকব ইংকে লাসুকে থাকবসি নিলি জর পন বমল লাপেন লাবাং কে আদর সদাক আথেমা মিঠাং আপিন্ডিং সম্পদ কেলাকে চকলিম পেন্সি আমাং পুস্তামে টুর পন প লাসি লাহাই বাংকে লাসু পসি আদাম সদাক ল লাসি নিলি লঙ্কা প্রেক পুস্তামে বাং আখে লঙ্কেন পুস্তামে নিলি রেডিমেড কে এন্ডো লাহাই বাংকে আদর বাংকে কম হেক পুস্তামে মে কাচো জর চলাং আতুম পেন হালা কে না মাতুম পুস্তামে লাবাং কে চংবাই লং ক্রয়ল আদর কে সুলে এ পুস্তামে আদর কে কম কে আলাং তুম লং পনপ লাসো পসি রং কে থাক পেন নীলিলা বাং খে লং রেডিমেড কে এন্ডুন লাসন পুস্তামে নীলি কি জর পন বাং কে পাংবুই কুংল আথেমা কাদু পুস্তামে চংবাই ক্রয় লং নাং জি পেরি কি নাম পুলোতে লাসি আদর কি কম লাপেন আদর কে সুলাসন পুস্তামে নীলি কুলাট লং সন সি জর পন বমল লা আনবেল পিনি নীলি হেন পেন কার্ডম

0: লাগে আকাশবাণী দিফু আদুন্থু সরল সেং তাই মেক আংদেল ফাস্ট ফুড বিজনেস পুথাক এনা রহাংপি লাপেন হুটবাং হুনালি তেরন পিয়াংব চুহুপুত আর্থিক সেনা আপ্রাংসে রেডিও নাঙ্কার জুদুন কেদো আনা তুমা ফানান্তা কারদম নাংপা জর ইগলো পিনি নীলি তুম চিহু চিপুত আজাই মেক আলং কাচু ফাপন্দো আলাং লি মেন লাকে সাংপি আনারও হাংপি আলাং লিকে দিফু আং কাং আলং কাচে থাংক্লং ফাস্ট ফুড আকুলাত মাতি মোমো কর্নার আহেমফি ইগলো পিনি আলাং লি পেন কোসনসে আলাং লি মোমো কাছে লাম আলং কে ক্লেম গে দাম্মা লাবাং সব আপু থাক সে নিলি তুম চিঙ্কি চেথানপন ইকপ তাংতে আফ্রাং সে নাংলি ফান আকাশবাণী দিফু হিন পেন কার্ডম আংপাজির ইগলো
1: কার্ডম
0: তাংতে আফ্রাং সে হালাম থেলে চিঙ্কি চেথানদাম ইগলো না নাংলি মোমো কাছে লামা কুলাত কমেন তুপেন সে কাংপু পন ইক চেংলো নাংলি থানাম ইকজিমা
1: নে 12 January 2014 সিগাং পুচেংল মানে নে কানল বনাইকে বনাইল লাসুটকে ভেজ মোমো বলে হ্যাঁ চিকেন ডাকলি পক ডাকলি খালি ভেজ মোমো লাসুটকে কানল এ প্লেট সিকাইং কয় এঙ্গে নি লাসুট ঘন্টাহিনী দো দেশিনি আছে এ প্লেট ওয়েট কে না এ আনতা নি এরি রে চল আনতা বলা কো নেক্সট ডে নে বাং কো সেলাম ঠুলিল মানে বনাই ঠুল আকো এ লাসুট বাংকে কে নিল প্লেট থম দামল ফার্স্ট ব্যাংকে এক প্লেট বেলো স্কাইন কই লং ল আফি ব্যাংকে কেনে 90 rupees ল লাস্ট আকো নেক্সট সানডে ব্যাংকে 150 লাপসি মানে নে চেংপন বম চেংপন মানে ইরি রেডেল নেতা উঞ্জি মেবে ক্লেম বম ইয়ালে হে কান মাই মাই থ্যাং চপ দুক লতে মানে মো আনি সিকে ওয়াংজি সাকসেস জি পয়ালে হে সে ক্লেম বম লসে নন পুয়ান্তা নন ক্লেম বম লা
0: তাংতে নাং লি কপি কামা থাবেন সিলা বাংস মোমো কাছে লামা সাই কে ক্লেম ইগল
1: মানে নে কিতুন কে দাং নি হাং পে ফাস্ট ফুড পুনন আচাত পুন আছে নে মাসা কুরিতা বে জাতা বে মালাসি লা ক্লেম নতে অসমাটা বিহেগ লাং আমা আছে পিসি ক্লেম পো মালাসি মাথা ইয়ালে নে মাসা বে মাথা ল মালাং তা আসা পেচালি দো তো বাহিনী চেরাপ চেরাপ না বোনাই না পেয়ালে ক্লেম না এসি ক্লেম পন ইয়ালে হ্যাঁ নন পুটা নি ক্লেম বম না ইরি রে দেলো
0: হুলা সো হুটকে কপি পিয়াসান যে নাংলি তুমি কুলা লং কি বি ইগলো লাগে বি চেং হুটকে কাংপু চেং চেং হুদ বাং
1: কাংপু চেং এর খালি নে ভেজ মোমো অঞ্চল আনগা ফি আন মাং নে চেকলো জন ফিসিয়া কো বাট থুবম লে লাপ কালি ভেজ মোমো চট কে নাং নে পুয়া কো ব্রয়লার মোমো বনাই লং কে ফাক অগ মোমো বনাই ল লাপেন সে কো নে মানে পাকম পন বম ইয়ালে লাদে পেন লাপ কালি ল সিংরা টা বনাই নাং পাক প্রাঙ্গে নি চিকেন সিংরা পুলো পক সিংরা টা দো নে বনাই ও এঙ্কে ললিপপ তাল আইডিয়া আছে বোনাই পন বম ক্লেম বম বম ইয়ালে হে আপ্রাং একে দোকে তিনিয়ালি লংসি দোকে কে আফিয়ানি বাঙ্গে দুলং লিপসা কোনি মে ঠ্যাঙা দিমসি দোকান চিকিমসি চে বোনাই বম ইয়ালে হে
0: লাহে হই কাছে লামে নাংলি কোনানি কা চালি দুন না সনা বেমা
1: নে চালি দুন দে মানে চালি দুন দে মানে নন আফিয়ানসি চালি দুন লহে মানে ফাস্ট ফুড সাপটিকেট দতে মেজি পিয়ালে হে লা পিল SBI do mate de pachang wa thak hai de la dang ni 10 days salary do no phi bang 2024 15
0: days tangte nang li training ke andon mate ka charli a hut ko pi pi son lo nang li ha dak ka charli dun long ke la bang nang li thana mi chim
1: do pi son item lok 16 day nang than he mane momo nang than lo angke pulao fried rice lollipop চাও লাই নাম এসন পানিপুরি পানিপুরি দা সুইট পানিপুরি পুডো লাই নাম পনলো এঙ্কে পুলো এগ রোল কে বার্গার লাই নাম পনলো কেথান বাং মে পে এথান বাংকে নিমিথাং আচাকে ইনগ্রিডিয়েন্ট ঠেক এসিটা হলো ডাক পেনলতে নাং নে সিভের ইনগ্রিডিয়েন্ট কে বাংহ ডাক হিনি থম নাং ল তে মিটাং চালি চট মাতে দি ট্রেনিং পলতে সব এডভান্স মাতে দি হাক মাতে সব ঠেক দুন লাভলো নিকে এসি ইনিভার ইনগ্রিডিয়েন্টস দা বাংহা ডাক হিনি গে থম নাং থান পন বম ল সনিয়া ল ইয়াটা হাডাক নিগে চালিয়া ডিম লং পদে মানে নে হেম কে মোমো পন

0: পার্ক লোক পামিলে তে 5 মিনিটস নাং 5 মিনিটস ফিলতে নাং চান্স ন ওভার মানে মেন লুটলেলো হালা আবের সিবে না খো থাকসি চিবি নাং পো হালা থাকসি বাং খা বের চিপি নাং পাং বং বাং আং বং রোভেট পো আংকে নাং 10 মিনিটস লতে তুম পারফেক্ট লো মোমোকে স্টিম মাংকে এটা মাংকে ফ্রাই ফ্রাই হে স্টিম মোমো বাং এটা মাংকে লালতে পারফেক্ট মানে ল্যাং পাশো সেল বটে দি নাং আধা ঘন্টা সি এন পোনে 45 মিনিটস মতে ফার্স্ট পে নাং লাং পাশো এন নাং পো পার ক্লক লগে লতে নাং 5 মিনিটস তে 10 মিনিটস চকল মোমো বনাই পোলতে প্রসেস কে নিতুগে লান বেলো বাংস জং থুপি দুন লাং লাং পেলো মাতে খালি নিতুগে ময়দা পেন লাং কেরেন লাং সুতা পিপে আনুটেন সে আইডিয়া বেলেগ মাতি দি নিতুমা বাংকে খালি লাং কেরেন পেন কেনিয়া চলো ময়দা আঞ্চল থাংলা পিদুন দিল
1: নাংলি কুলার লং মোমো পেন পার টাকা প্রে কাসন ফাস্ট ফুড কে কে বিপন পুসানি কো পিপি লগে বিপন কে
0: আসন ও এ পেনে চাও টা দল ললিপপ দল পক ফ্রাই পক ফ্রাই কে নতুন নানি হাং পেক পক ফ্রাই বাঙ্গে আঙ্গে কেনে ল চাও চপ দল সিঙ্গরা দল আসন সে পক পকোড়া বলে চিকেন পকোড়া লাইটা দল আসন তা দল ননে কুলাত বাঙ্গে বিপন কে এনেকে পক ফ্রাই কে নিতুম সব তার রো মানে নিতুম উপ এংসে নিতুম বাং মতে চাম পামে প কেনে পামে পলাসি মেলে মেট কুড়ি পো নিতুম মিক্স এক ঘন্টা 3-4 ঘন্টা লো মানে আদা 10 বাজি পেন কে নিতুম কে কাং থান হাই টাং এলোতে দিমু নিতুম গেলা 2 বাজি 8 বাজি সিনতুম বনাই নাই গাছিলা সব আপ্রাঙে নিতুম সব মিক্স লাপ রাধাকে মিক্স কে নিতুম হারসুনান সো দোপ ভিনেগার দোপ মশলা দোপ এ গরম মশলা মিট মশলা ব্ল্যাক পেপার লাইলো মিক্স বি এড পো নাং মিক্স লো পটিয়া কম নাং ফুড কালার পিপ ময়দা পিপ কর্নফ্লোর পিপ ল্যাং মিক্স করি পো আলোতে নিতুম ফ্রাই করি পো লসন এলো আসন তিনটা হলো পকোড়া চিকেন পকোড়াটা লসন নিতুম পিয়াজ পেন লাগে নিয়ে আঞ্চল কে মিক্স কে মশলা গে লস টেং হে এঁকে লাবনাই নিয়ে কো ময়দা কর্নফ্লোর এঁকে বেকিং পাউডার হে পিপ মিক্স পঙ্গে তং কং কং মাতে আসন আনতে লাটা সব প্রসেস তা বনাই আলো তাকে বল আসন বনাই পো লা ডেট সে দি ফ্রাই ফাদি মেন মেন কি মেন মেদে মাতে দি লা বল আসন বনাই পো লা ডেট এ উলাই পো আঙ্কে কো নিতুম ফ্রেশ করি পো লা পেল আলু কে ফ্রেশ পট পট ডুম পে দিদি হ্যান্ডেল লা পে সিনতুম ফ্রেশ আকো ফ্রাই টু পো নিতুম পং তং কং কং বল আসন জালো চপ কে নিতুম মা মানে বয়েল পে দি লা বয়েল এ জাত এ গরম গরম বয়েল থে দি উলাই দুন থে দি মি পিক লকে মিক্স হাই থে দি মি উল মানে ইং তং গং কং মানে না কু কার পেন পিকক লোপ তে দি ইং থে লাই পে দি বনাই নো মা তে দি নিতুম মাঙ্গে লা সিটি মানে ফ পন ট্রক বা কে নে প লগে লি নিতুম পন প উলাই দাম ফিট প ইনকে লা ডেক্সি লং পিকক পঙ্গে লা দা কো নিতুম মিক্স থু নু দু প দা ইং টি রেড চিলি এ গরম মশলা মিস মশলা ধানিয়া পিদুন পো আঙ্গে লা সেকো পাদুম থু পা অক টা আঙ্গে লা কিউব টাং ভাইডি টুন থু পো টুন সে কো জক দুন পো আঙ্গে লা দেলো তে কো কনফ্লোর পেন হেদিন রুম পাদুম পো কে ফ্রাই পো
1: তাং তে মো পেন আংলি পুলো নাংলি কে লা ফাস্ট ফুড পেন আন পার্টা কে কে হই কাসেলাম দু পু তাং তে লাই হই কাসেলাম কে নাংলি লং অর্ডার আলিং টং নাংলি কাসেলাম মা
0: নিমে থাং তা সালাম বন্ধ মানে নি কেন্টিং দক বাং অর্ডার লতে নি বনাই পিপ আধা কেজি পুনন 1 কেজি পুনার ক্রিম কেক বনাই পিপন প এনন কাপ কেক নি পিতানে কাপ কেক বনাই পিপ লাসন ইয়ালো এঁকে হেম তা বনাই বম ডাক নিমে থাং মোমো কনা তা চেজর পন বম মেনলি কে নে মেডিকেল কলেজ CBC প্রকাশ বিহ ডাক বাঙ্গে মানে হুমের প ফ্রেশ ফ্রেশ প জর মাতে আসন ইয়ালো
1: তং তে মো পেন নাংলি পুলো নাংলি কে নাংলি কুলাত আলং কি জ্বর আফান দেলে ফাস্ট ফুড পুসে হে হুসে চামে কাসেলাম কালিপু লা আকাপ্রে কা দিম আলং তাক থন দাম দাম পু লা সে নাংলি লা আন কে ক্লেম আসাই কে অং পেন কে কো পুসন সে নাংলি আপর টেং পেন লাই হুই আসাই কে ক্লেম কা পাচুন নুন থেক ল
0: মানে বাং এডভান্স পেন নাং পুয়েত নে পিনি নাং জি পুতে আ তুমি আসন নে ফান ফু নাং কুরে এত লান 10 ক্লক তে দিন তুম 10 ক্লক পিনাং পো নে টাইম কে নে মেইনটেইন পি সর আপরটেং তেল সর পরটেং পিপো নি কোন মা পা প্রমাং 10 ক্লক পতে নি 9:45 নং চপা টাং পো কে টাং লো না এন নন পো ফোন কুরি লক পলা সন লো মানে নে ফান মাঙ্গে অ্যাডভান্স পেন সিনাং থানাং পো পিনি নাই মা পিনি পো মাঙ্গে নে কে এন নন দে মানে নে ফান মাঙ্গে হটাই তা সিনি লা পর সব অ্যাডভান্স লো মানে পিনা আপ দো পলতে পিনি পেন নাং থান এট পনে ফান নন লা আনা প্লেট নাই নন এ কেক পিসা নে পিনা লা আনা পর নাই আনা

0: সনাই পতে বনাই পিপর ডাঙরতে ফোন করিব বাংলাকে এন বাংকা ফিয়েল আমল স্টানি বাং টাইম এন্ডে বাং টেন ও ক্লক টেন ও ক্লক এল মানে টাইম বাংক একদম এটা পাংচার এলো নে বাংকে বাংলাকে এন বাংকে আনি হাংলো হে বাং টেন ও ক্লক নে ই ইলেভেন আইতে নাংনি হাংলো স্টানি বাংকে অর্থাৎ টাইম মেনটেন পে পর টাইম টু কারেক্ট টাইম নিল নি আড্ডা পেন থোডা ফ্রং প সয় বাজি পেন লতে নে ক্লেম প অ্যাঙ্কেল হাই ক্লেম লাভলো পটে মো গরম গরম নাই মাতি দি টেন ও ক্লক পটে নে নাইন পেন টেন স্টার্ট পসন এলো এগুলো আনে না অর্ডার পেসিটা দিয়ে মাং ওয়ান ও ক্লক লোতে দিই নে ইলেভেন পেন লোতে নি টুন পি ডাং পি এট দি পি এট পেঙ্গে ওয়ান ও ক্লক লোতে নি তুম থন নাম পেলাম খালি কেক বাং মতে দিলা কেনে প্লেনকে বনাই নাকো ইমাতে দি গরম গরম কেক বনাই নিও মাতে দি লাজো লা খালি বনাই পাং সাম্প বিকক পেয়াল আদাব সে সব ফিনিশিং লাপাল বাং নাঙায় একো সে নিলংকে সদায় তা ফ্রেশ ল নিতুম পিনি নন বনাই পো আনি আং সাম নিতুম নাং নি পতে নিতুম কে লকে জর্জে ল পিনাবা কে নিতুমি জর পন্ডটা কোন চি বনাই থুপো আজান ব্রেড পনর ক্রিম বন পনর কেক পনি তুম বাঙ্গে রি বাঙ্গে নিতুম কে জর্জে ল সদায় তা মানে ফ্রেশ নাং পো হেমলং পনন ক্যান্টিং লং সেটা হাকে ডক্টর তুমাংসে নার্স আংসে পেশেন্ট তুম দুমাতি হাকে মেডিকেল পয়ে সপ্তাহ চিনি একদম হঠাৎ এটা ফ্রেশ নাই সালাম মানে হঠাৎ এটা ফ্রেশ ফ্রেশ লিটুগে আহিন দিদ সেটা বাংফান পিজি পিপ মিঠাং চুহি পিতা নিতুম বাঙ্গে পন পেল এটা বস্তুটা হঠাৎ এটা নিতুমকে ফ্রেশ লো দেখ হেম সেটা সানল মানে নিতুমকে মানে জ্বর ফের জ্বর ফের ফানি বোনাই চট চট মানে ওভার বনাই নিয়ে এলো সনে এলো লাগলে অর্ডার লো মামে দিয়ে নি ফ্রি পিদুন হে মানে নাং নাং প্লেট কেপ পেতে নে প্লেট এসি বাক ফ্রি কে পিদুন দুন এলো
1: ปุถุนีลีนางลีพานาจุเทกลางนางลีไลหุยอาศัยเกเคลมาลงนางลีลองนางเจรับดุลละปุซันตะโดมานิเฮมาซอลอเกนีลองนายเคลมตุมลอกบางพลีดุอ๋ออะละมาเกนติงลองเกบางทอมลอละดากบางเอบางฮินีลอนิเป็นเปนเกลอบางพอลออ๋อไอนิเตียซอปอลอนิเฮมาซอลอนิบองลอกอยนิหนุดดอลางหันเซปีละตะโดลอนางเจรับดุลละนิเนเวทเกนิตาวเนเดจิปอด
0: นังเชราบดุนบังดุลเฮอลายฮุยตุมันเกนังลีอันนามเปนนอมอันนามังซิลออืมมัตโตอันนามกะเวกินเฮมาซอเปนเนียนจอลานเกอันนามเปนนังซิลอืมมะนีอานิวังซิกิปีอะลุนิตุมังเกอะจิกลุเกบังตานิงฮองอุนเอเดจิมะติเดลีลองปอเตบังตาอะนิงฮางลิงนามลองจีเอนลอยมะเนนิลองเกออควาจางริสุมารังเซมะติซาปิมาร์เกอินิเวทเฮอืม
1: ละพันดาเดลี่โลปิอซอนยาลอแกนติงดุมตะบังทอมปอนฮอดาคันดาลาทอนดาซอนซีปิปิเอลาอ๋อๆเดลี่ซิสเต็มเอลาอืมอะเจคโลกาลิอ๋อมูเปนังลิปูโลมูโมเฮกาเซลามเกนังลีนิงกานครีนิโซเซโลปูตังเตไลฮุยกาเซลามอานันนังลีลองนังกาจาลีดุนังลีจุงๆไลฮุยกาเซลามเทรนนิ่งกิปิปอนลาปูซอนดาโดม
0: แกบังแกดลอสตามอมบังแกนังชาลีบังอเวนี่ปูปรังตะดักบังมาดิมามานี่ฮังดุตินังชาลีนนปูสตาบังบังเวสตานอนแกไคบังบะเตนังชาลีเฮอันนัมเป็นบังนังทานทาปอปะเนตะซาปิติเกตบังแกปิเปเฮนี่ปูเนเนเมทังพันซิชาลีดุนจารปอนี่บังเกลไฮบังแกปิเปสตาลังตุมบังลอนางรีเควสเลยนี่ตะชาลีตุงดุกแทงตุงดุกปูนอนกวนอันนี่บังนังชาลีดุนละกออันนี่บังออเดอร์เกลองลอ
1: ปังโดยจอยจอยในจารีอืมอาศัยนอนเบรดไฮตังครีมบอนาดังจารีเพราะว่างอนังจารีนอนนี่เขาได้ทาเวลคัมเหรออ๋อนี่จัดกันเลยแล้วสมุดเทคนังผมไม่ทางอดีมเพื่อที่ดีการบีสัตว์ปีมาร์พอนอนอกกระจังอนอสามานอดีนอนลำเกสมัดเก
0: ไอ้สักุริเกลองลับลิมาติดิลาให้เป็นดังไม่ทั้งเคลมปุ๊ดก็อันนี้อันลีดูมาติก็อันมานั่งจุปัดดุกล้านนู่มาติเนี่ยซ้อนได้แท็กแล้วเด็กบางแก้วดูปุ๊ดก็อันนี้ไอ้เกณฑ์เดเวลลอปวิมาติดิไม่ทั้งอดีมปุ๊ดเด็กมันนี่บางแท็กช็อตกันเลยเนี่ยแท็กซ้อนๆนั่งแท็กดูนั่งยิ่งเปล่าเลยนั่นนี่ลองเนี่ยอย่างพูดทันปนนั่นนี่ลองจิกโลจอนี่ว่าหลังหน้าดูก็อันนี้เอาสวัสดีแอคทีฟนี่กูพิมานนั่นแค่ทันโอเตดีนั่งแท็กดุนล่ะโอ non cream bun punon e cupcake punon e bread punon sob nang tek don lap lo han lap lo tok pi lap lo an lan te anitunge mane ini ke bona ke nang perfect fit mang hadak ta alin don nang la anagram pinai la anagram pinai po so agram teng lo te din nang perfect lo non ili ke an train no pote din nang andas pe din son youtube pen lang pote din nang answer da ke pinai de chini ni ma te nang training don tang lo pote na 100 gram punon 200 gram

0: No, sini la an a gram ponon picking powder la an ponon soda la an ponon maso a gram ang sir lo la so a gram pen si di li mix nang po kakhir ponon sini ponon he chat sa tama ni perfect nang po a gram ang si yalo a gram ateng lo no na isi bag mix de lo te di na kang I kang po nang menji men mega na hot pen de men me dera pa an das pen po lo te nang a yuk pen lo po te dem perfect lo ke men ke chuta perfect lo nang a chak pen ke kek ta pine picking bisi po hijack dota domati di gela soda ta la son domati mane ya te equal lang po ja te equal po te ke chota perfect lo no no ko ke ni phan pakta mane la hai bang ke complain po ka vela mane la so teng pen claim lo po te dia chata bos tu ta di jumisan titi ya le
1: ha te nang li jong jong lai hui ka se la ma long e ko pi pia son se nang li ki pi dun dun lo
0: no san ke bonai po te ata nang po sini nang po kakhir nang po wuti nang po esen nang po color pidi te nang color pi nang pa ja na color ta nang ne nang red si pi ma yellow si pi ma pi po esen pi po baking powder pi po ke phelo lo la si pi po ke chang thu si mix po momo po si ta la son na karena ve pulote like der opo karen do pote prabje no no thage ji pulote nang kan adha konta ta cho
1: কেক জং সি
0: কেক মানে ওভেন পেন বলতে আকো নাং হলা উইদাউট ওভেন মানে নাং গ্যাস পেন বলতে জনসন মোমো আস্টেন দমা দেদি মোমো আস্টেন পেন তা বনাই মে মানে নাং কারেন্ট আই নাং নেমো কেক বনাই তা নাং হেম বনাই বলতে মানে আনসুং নাং নে কে মানে হলা ডাক বাংকে 45 মিনিট নাং উইদাউট ওভেন বাংকে গ্যাস পেন বলতে আমি এপা বিহেক পেন হে লাপতে 45 মিনিট কে নাই
1: tangte nili nangli phanar chu thweklang tangte la fast food hai hoya kulat ki bi penta isi che dungali do punangli pudamik chima
0: ali dolam ne phan customer nang kan hon pen ko ani ni de non ko alo ni kan krehi ni la chklo jan ni la customer le ni long wang wi puti ni non anta che bon check time me ne chingkir check time me si ta customer nang kan hon pen par non puta ni ko alo ni kan krehi ni la chklo jan ni to an opinion ke anam nang kan hon lo customer ne phan nang kan hon ai jan ni la chono da son de bang vede thai mi mi ni ko son chi ni dal he stan ma ka so ma ni phanang kang hona joi ni mane nonan ta mane ni pse continue bom ya lo alle da do pig lo alle ke ni ge ni so ma phan ke por hi ta lo ni hem da tang tip stan ni hem ke chikim long lo gari do lo so ma phan da ni ke school ka don basko si pa don bai ni ka che ro pa pot ni ke sung o bang son da mo le pilang de padali ni a class tai si ve report fi ta lan te lan pinang po bahini pinang po mane e pa picher lang po pelo la pen lok si ni ke reng I lo somar la phanta ni hem phanta ke chu ki jun po non hola ni long na claim po non lai tum phanta lo son ya lo ani hang atuman pote ni long wang no nang chali not e mo fast food si nang chali ma bakery le nang chali yu ta nang chali la son thora le ke nok ta vilo nang nang hem tor lun pe ne nang bonai si ta nang hema dung le che jo ta nang lol hai ke nang ni pu pe fast food ke nang sop ta non ke ki bi ki ti oso mar sop ta cho e pe ne lo bakery si ta nang me thang bread bonai lo te nang bread hem nam nam jok plot hem e me thang le chu bonai pu le bread ponon e ke ne pe lo butter cookie পুনন কোকোনাট কুকিজ পুনন নাং লাই পেন্দাম লাই বাং মতে চার্লি তে মেসেন জীবন মামা নিং হাং তুম পোলতে নেলং নাং হুমরি তামি পিনসো নন আলু সো নন সারপি মার নন সার মার নন মানে নেলং এহদা এটা ওয়েলকাম লগ বাং ই পোলতে চার্লি ইউতে সব মাতকে জব কে লং লাভ লে পদ নি পেন্ডাং লং নি মিথাং দা জব কে আবিস্তা নি লাহাই কে বড় ই পেন নন লাহাই কো আন নি নেস্তা সাকসেস ল লাসি নন ওভি কি মি টু মানসিতা জব কা বিটওয়ান কে লাইতা ক্লেম মি ল চার্লি মি ল
1: মি সেন ল নাং লি কে থান্ডা মালাম থি লা পেন চুরো ল নিলি তুম নাং লি ফানা চো ফা টেং পেন নাং লি ওয়াং সি ফাস্ট ফুড কা সেলাম আন পাটা কা কে কে হুই কা সেলাম পেন তা ইসি মি সেন আলি পুয়া পুথাক রেডিও নাকার জুদুন কে দো আনা তুমা ফান কে থান কা পাচি নিয়ে প তাংতে পিনি কে আপর চক টাংলো লা সিমো আর নি কা প্রেক লে লা আনসো সে চিংকি চিথান ছু ইগলো না দোমে থাক মে কারডম
0: কারডম
2: লাপান পরনং লিতুম সরলো সেং তো জামে কাং দেঙালং ফাস্ট ফুড বিজনেস আপুথা এনা রংহাংপি লাপেন হুদ বাং হুনালি

কৰ্ণম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ জিঠা বীৰতা পঢ়িয়াবাং নীলিমৰণ চিৰংফাৰ জে পি নাড্ডা চেণ্ট্ৰেল মিনিষ্টাৰ আপাৰ আছাম আলং লাংগেথে আলাম কিচিনিয়া ফান পাতুমি আছাম নাংলিলো ডিব্ৰুগড় মোহনবাৰী এয়াৰপৰ্ট আলং নাংকিচুন আফি মিনিষ্টাৰ ৰামেশ্বৰ তেলিয়া লাংলি ফান আৰ্চুলো চেণ্ট্ৰেল মিনিষ্টাৰ পিনি লাংগেথে হাৱাৰ আলং দামচি লাংচাৰি দামদল পেন লাংগেথে পেন কিচুংকে ফনাঙাৰা তাতুম পেন চিংকি চিংৱাই পনলো আলাংলি গেজেপা চং আহেম আলং কেডো আমলো পাতুম আলামতা চিনি পনলো লাপেন আপাৰ্টা ষ্টেট গভৰ্ণমেণ্ট ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন লাপেনটে ডিপাৰ্টমেণ্ট অফিচাৰ্ছ আতুম পেন আলাংলি লাংগেথে পেন কিচুংকে ফনাঙাৰাত আতুং আফান কেৰাপ কিপি লাপেনটে হেম ৰিট কিকিম কেৰাং আলামা পুথাক চিংকি চিংৱাই পন্দো আলাংলি পেন আপ নাগালেণ্ড মন ডিষ্ট্ৰিক্ট দামচি লাংগেথে আদিম লাংচাৰি দাম্প লাপেন লাংগেথে পেন কিচুংকে ফনাং আৰাত আফান চেটং পনপ বাংচ অফিয়া লাংলি ডিব্ৰুগড় চেবাংসি স্টেট গভর্নমেন্ট কাংটু অফিসার সাতুম পেন মাই পাডুপ পেনাবদিক আলাংলি অরুণাচল প্রদেশ দামসি টংসেকট পেন লাংগেথে আদিম লাংচারি দামসি খি দাত কেন হক আলাম চিনিপনপ আলাংলি ইটানগর আলং অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট কাংটুর অফিসার সাতুম পেন মাই পাডুপনপ কেটামতাং ঘন্টাইং কয়রাপলি আসাম কাপড়ে কাপড়ে গাডিম আলং আর বি কে জাঙাজক লাংগেথে ডিস্ট্রিক্ট আফাই পুথত কেপ আন বাথুলো কেটামতাং সপ্তাহত বতর কেফিয়াজক অংদুং হাওয়ার আলং লাং সানলো বন্তা আকিমি পেনাং আদিম আলং লাং ইংলুমলো ডিস্ট্রিক্ট কেপ লাগে গোলাঘাট শিবসাগৰ ডিব্ৰুগড় চৰাইদেউ যোৰহাট বিশ্বনাথ ধেমাজি লখিমপুর কামরূপ মেট্রো লাপেন্টে নগাঁও ডিস্ট্রিক্ট পেনাং আদিম আলং লাং ইংলুমলো বাংস লাং কেথে পেন ইংকয়রানের কেপ রেভিনিউ সার্কুলার কাঙার লোকে দু ফারুকে থমরা থ্রক কেপ রাফো আরং সুরিক্রিপ হরা ফারুকে থমরা ফিলিকেপ রাহিনী হেক্টর আনসো সে কেটিকি কাং হয় আলংলে লাং ইংলুমলো লাসন

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম ওয়েভ অলং মিটার্স ফারুক লিরা ক্রেসিরা টকবর ফো কিলোয়ার সালং ফারু ট্রক সিরা ইংকরা সিরকেপ লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে পাই পাই চেকলো নিফাই ফো ঠেলাঙারনি

0: ta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pran che pe messenger pulo tangte duma ason an pen che pahelo nai je duma ke mong ke cho lapen ka henot pen ing phor elang joy ing huar lo e hambia long ta cancer ke so long the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoy ne e ok e pran heno idak je lasi hithi kulat motor career lo lapen monit kaching lum along duma mong me det nang ji oso ka chopathe asar pi maratum phan duma pacho che det nang ji lapen mong me det nang ji ke me sen ajir po jir pia tuma phan duma tirwa ve det si akeme arta ka ve det au so maratum phan duma pacho lapen pamong long le det nang ji neng ji bi ekta ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসি কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসি দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: আদন্থু ওরেঙ্গা বিরটা পিনি ওরেঙ্গা বিরটাকে আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড অলং আকিলে এসিস্টেন্ট মেনেজার লাপেনতে জুনিয়র মেনেজার আং হয়কে পাপলেং পঞ্জিয়া ফান কাচানিংরিয়া লো হাং পন্টাংল এসিস্টেন্ট মেনেজার আং হয় থংকেব্রা ফোডো লাসো আং হয় অলং ইলেকট্রিক্যাল লাপেন সিভিল আরে নাই হিনি নি মেকানিক্যাল থ্রক হিউম্যান রিসোর্সেস ফ্লি ইনফরমেশন টেকনোলজি কে থম লাপেন ইনস্ট্রুমেন্টেশন হিনি দো কাচানিংরি দুঞ্জি নিংকে হাং আটুম বিই বি টেক কালিতে নিংকান কে থম কে চারলি টাঙা ডিপ্লোমা দোনাংজি হিউম্যান রিসোর্সেস আরেন আফান বাংফু আটুম এম বি এ কালিতে পি জি ডি এম আংডেং কে চারলি টাঙা টুম নাংজি নং নাম চিকলুই জন পেন সিকাশুরি থং কেবল থ্রক সিরা ফারোকে থম পেন লাগি সিরা সুরিক্রেহিনী আন গ্রেট পে সুরিক্রে ফ্লিরা ফারোহিনী লাপেন আসন সন বনাস দোজি জুনিয়র মেনেজার আং হয় থং কেবরাইসি দো লাসো আং হয় অলং ইলেকট্রিক্যাল গৃহিণী সিভিল সিরকেপ মেকানিক্যাল ট্রক ইনফরমেশন টেকনোলজি হিনি লাপেন ইনস্ট্রুমেন্টেশন হিনি দো বাংফুয়াটুম ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা কেডোটাং আটুম নাংজি নং নাম চিকলুই জন পেন সিকাশুরি ইংকরানের কেবরা পেন সিকাশুরি থ্রক সিরকেপ রাহিনী আন গ্রেট পে লে সুরি গৃহিণীরা ফারুইসি লাপেন আসন সন বনাস্তা দোজি আঠা কেজং টাং কেডো আন আং হয় আফানটা বাংফুয়াটু মার্টানিং কানিং কয়রে সি পেন থং কেবরা নেরকে বাংবংসি দোচট নাংজি আং টন আলাম থে লাপেন কাচনিং রিডুজি নিং কে হাং আটুম ডাব্লিউ ডাব্লিউ ডট এ পি জি সি এল ডট ও আর জি আ ওয়েবসাইট লাং ইকামে কাচনিং রিয়ালো জুনিয়র ম্যানেজার আফান পাই পাই চেকলু নিফাইং কয়রে সি লাপেন এসিস্ট্যান্ট ম্যানেজার আং হয় আফান পাই পাই নিফাই ইং কয়রা কেথম আর্নি আদুসি টেংপনপো পিনি বরেং বিরটাকে লাপানি চলো আদুন্থু লুনাং ডেং দাম ইকলনাং পিনি লুনাং ডেং লং আফ্রাংসি ফ্রিসিং টিসু লাপেন নিটু টিমং পি পেন কি লুনা লুন আরজি লংপো আলুনালাম থেকে কোপাই কেমে আরজিক সিনাং

লপন অপর্ণা নিটু ঘাটি পেন কবচটা কার্বিয়া যায় মেঘনা নতুম আর রেগ লং টাল লাকে আকাশবাণী ডিফু যায় মেকে ওয়াং বোম লাকে এফ এম বেন লং পেন মে গার্ড ফারুই সিরা টক বরাজর কেবল পেন নিউজ অন এয়ার এফ লং পেটা মেনা নতুম আর জু লং ইচি নন আদুন টু নতুম কার্জু লং চিয়া যায় মেঘ লাকে ডিমাসা লিরমি আজায় মেঘ লবাং সজায় মেঘ লং পেন হেমপোলা ক্রেশা কিলুনা লুন আনি লঘু বলবংসা লুনাং নতুম আর রেগ লং পোটাংতে আর রেগ সিনাং

লা বাংসা জাম এগ্লোম্যান পুঠন বিকে মোহন ঠাকুর আলা প্যাঞ্জেরা টি বড় অটুম কিডন ঠোলুন রোজে রোজে পুরো বাংসালুন আতুম আর্জু ঠেকলং পতাংতে আর্জু এক সেনা।

লাগে আকাশবাণী টিভু রেডিও কার্যুচিং হনরারাতুম নন আদুন থু নালতুম কার্যুরং জি যায় মেঘ লাখে রং রূপ আজায় মেঘ লং প্যান রুট তারো পিলা প্যান হুটবাং ধুমি ইংলেন পিয়াতুমাং বং ঠেসেরে আর জি গিডিং কিছু লংগি বানাবার সাই আপুথাং ফুড প্রসেসিং পোলাম থেকে পোটাক চুচি পোদাং তুম আর্জুয়েক লং পোটাংতে আর্জুয়েক সেরাং

0: রং রু বাজাই মেঘনা কার জুদু না রাদো আনা ফান তামে কারডম পাজিরলো পিনি লিতুম কেচো কি জুনা হর মুগা সনসে লাপেন আজির কি দিঙা ফান কাছু বি লাবাং সোলাম থে ফুথাক চিহু চিপু চিয়া ফান নিলিতুম সাং পি রু তারু পিয়া ফান সি চো ফাইগলো আলাং লি কাছু ফা তেং পেন সি নন নিলি থেং নু স্টুডিও লো না ইং নিতাংলো আকাশবাণী দিফুয়া হিন পেন কারডম নং পাজির ইগলো
1: কারডম
0: নাং লি লাবাং সো সাই কমেন্ট টু পেন সি কবাং চেং দুন ইগলো
1: নিলি লাবাং সো আসাই ভুসি কাছিকলো সুরি হিনি রা ইংকয় রা হিনি আনিং কান পেনসি নিলি পাংচেং দনিকলো ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি পেনসি নিলি ফান আখিজয় পেনসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনিয়র পুয়ালং IIE পুয়ালং গুহাটি রং সুপিয়ালং সি নিলি ফান ট্রেনিং নং টয়দুনল আপেনকে নিলি হাদাক ট্রেনিং এন পেন দিফু চেওয়াং সি নি মিথাং হেমালং নিলি লোন এন সি কিজয় কিয়াসো সো মিসিন চিনাম সি নিলি লাসো হরমু কিচু হরমু সনসে পনল এক্সপো পু আলং লাপেনকে কার্বি আংলং দে ফেস্টিভেল আলং আইহুই লাপেন দন রাব জির পি জির পো আলং লাহাই চুয়র সি নিলি সুমার লাপেন হেম চিপাং রং ই নোনা মাতকে নিলি আদিম তা বিহেকলং পাংচেং আকি মিলাং আমাসি নিলি নুটনাথ সি নিলি ক্লেম বোমলাং নিলি কে থিসিরে লাপেন হান লাসো পুথাক সি নিলি কে কিচারলি দুনা পোসি থিসিরে

লাকে আকাশবাণী ডিফু রেডিও কার্য উচিং হন্দরা লু পিনি আসারাম থে আর্যিক সিনা চারহে নচিত আর্তা পাথারে ক্লার ডাং পুতা পুনো আক্রিমাংফার লাংতা পুনু মাতে থেরাক কাছিপালাম লাপেন কাশিক সাক লামথে নাকিমান আহুদ ইসি ইনুত আরলসু কাচারহে পুসি কায়তা কাচিপিন ডাক লাপেন চেপারো কাওয়ের পুসি পু আর্নিসি ওসো ইনুত ঠিলরলো লাসি হালাসু আরলসু আফানসি পাচারহে জি পুরা হাংদাম জি কাচারহে আলুন থেকথে অং আমাত আদুং কেদো আনেং আফানসি চেথানলো লাসন আর তাকে চারহেন চিরল নেক লাসি আলামথে দোকল আলামথে কাপারাব দামকে লাপুতা পুনো লাসন্তা পুনো পুতা পুনো হালাপুতা পুনো পু কাশিক সাক আফানসি কিপুদাম আলামথে লাসি সার পালামথে ল চারহেন চিত আর তা পাথারে ক্লারডাং পুতা পুনো আক্রিমাংফার লাং পুতা পুনো মাতে থেরাক কচেপালাম লাপেন কাশিক সাক পিনিয়া সারলাম থেকে লাপন বেল লাকে আকাশবাণী দীপু নন আদুন থুনালতম কার্যুরংজি লাকে লুনবারিম আজায় মেঘ লুনবারিম আজায় মেঘালং পেন হানরি বঙ্গালুন হেমারিং যাই কিলুনা লুনালতুম আর্যেক লংপো তাংতে আর্যেক সিনাং

0: lo nang le tum ardrek nong tang lo lake akas pani dipu
1: kom khutot lon bisare
2: taku e pere ba
3: osile osile ke por por hat khai thakibo
4: rbi e koy
5: jani rok hotorko hoi rok
0: লাকে আকাশবাণী ডিফু ননাদুন টুনাদুম খরজুলং জি আজাই মেঘ লাকে লামজির আজাই মেঘ লামজির আজাই মেঘ লং পেন রশ্মির কাঠার পি পেন কেট লোকপ্রিয় গোবিনাথ বড়লে আকায় আলাম মোলাম ঠেপুটা লামজির কেথান প্রদীপ রংফার লাবাংস জাই মেঘ লাকে আকাশবাণী ডিফু পেন কেরতকে পরিক চেং টাংতে আর্ডিক সেনাং
6: লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আলংলি কায়লা মো মসাবসু জেথান চেপাঞ্জির মিডাম সেনা গোপীনাথ বরদলৈ হেনল আসাম চিফ মিনিস্টার কেমান চেঙাবাং ফুল আলংলিকে ইনুট ন্যাশনেল ফ্রিডম ফাইটার লাপেন কে স্টেট আলং তা হেমফ্রেকে হাং কচে সং কেচেং সি আবাং ফুল নন অবে কিমিয়া কায়াহুদ আসাম আলংকে আলংলি হেনল পলিটিক্স আহিন আমেক কেপাপ্রাং দোনা বাংল লাপেন কেথেনাই সিভিলিয়ান এওয়ার্ড ভারত রত্ন আনং এ নিহানিতুর হওয়ার আর লোপেন কেলংবাং ফুল গোপীনাথ বরদলৈ আমাহাং কেথে কে ফারুকরি নেরকেপরা থ্রকসের কে পানিংকান বসেকাচিক্লো নিফাই থ্রক আসাম আর লো রোহা লং আলংলি সার বুড়া মেন কে বুদ্ধেশ্বর বরদলৈ লাপেন আলংলি সার পিয়া মেনাবাং কে প্রাণেশ্বরী বরদলৈ আলংলি বিহেকাকো নিংকান ক্রেহিনী আর তা কেপ্লেঙা হুসি আলংলি সার পিয়া বাংকে পিরথে পেন চেবই জইল বন্তা আপো বাংকে এনুট কেথে কেরে এবং ফুপিনাগা পশি আসপো ফান কেনাংজি আন আসনা মংটা রিপিল লাপেন পাঠে পাডিং পামেল গোপীনাথ বরদলৈ ফরুক্রে সিরকেপরা কেপানিংকান আহসি আলংলি আচর চিরিল লাপেন আপিস মেনা বাংকে সুরবলা দেবী বন্তা ফারুক্রেনের কেপ্রা ফকে পানিংকান পাই পাই চিকলো নিফাই ফর নিয়া বাংকে আকেহাই গোপীনাথ বরদলৈ পিরঠে পেনহা চমরং মেয়ান চেবই জইল আলংলি ফারুক্রে সিরকেপরা থ্রকসিয়া নিংকান আহুৎসি মেট্রিক আংডেং চেপা উনলো লাপেনকে গুয়াহাটি কটন কলেজ আলংসি আলংলি চার্লি দুনল আফিঠু গ্রেজুয়েশন আংডেঙা বাংকে আলংলি ক্যালকাতা স্কটিশ চার্চ কলেজ আলং পেনসি আলংলি এনলো লাপেনকে ফারুক্রি সিরকেপরা ক্রিপলি আনিং কানাহুরা বাংকে এম এ আংডেং কলকাতা ইউনিভার্সিটি আলং পেনসি আলংলি চেপা উনল আলংলি কলকাতা পেন বাংদা দাফিয়া বাংকে সোনারাম হাই স্কুল আলং তা হেডমাস্টার আসাই ক্লেমলাং আফিথুয়া বাংকে লো পাসদার পেনাফি গুয়াহাটি আলং তা সাই ক্লেমথুলাং গোপীনাথ বরদলৈকে আজাদ আসাইলে ক্লেম পোসেতামে আনিং ডিংপিক লাপেনকে গান্ধী কেক্লেম কেদাম আতবার শিকাইকে তা কিদুন আবাং ফু বরদলৈ কেক্লেম আসাই কেমে ঠেকলংসি হালাবং সহুদ আসাম গভর্নর জয়রাম দাস দৌলত রাম আলংলি হিনপেন আখ্যায় গোপীনাথ বরদলৈ আফান লোকপ্রিয় পুসি আমান পিল লোকপ্রিয় পুকে দোয়ান আরাদ আতুমতা আনিংকে দগাফান ফারুক্রে সিরকেপরা ফ্লিকেপরা থ্রক পেন ফারুক্রে সিরকেপরা ফ্লিকেপরা থ্রকসি আনিংকান আং বং আবাংকে হেমফ্রেক আপুথাক আলংলি পেনাং ক্লেম চেপাদুক পনল ইস্ট পাকিস্তান আলং হিন্দু আতুম কে অংদুং আংকাং মুসলিম লীগ আতুম কেপারল পন আপুথাক তা আলংলি পেনাং চেসং পনল আলংলি কেক্লেম আসায় আলং রবীন্দ্রনাথ ঠাকুর জে সি বোস সুরেন্দ্রনাথ ব্যানার্জি আলংলি তুমকাদো কাবেতা চেদন্দন পেমেল আসাম আলংকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাপাংটাং আবাং ফুল লাপেনকে আলংলি কেক্লেম কেদাম আসাই কেমে আলং মহাত্মা গান্ধী কাইকেতা আলংলি ফান চোরপিক লাপেনকে আলংলি ফান আনিং কাছেথে দোপিক গোপীনাথ বরদলৈকে ইনুট কেথেকসের পলিটিশিয়ান আলংলি হেনল আসাম আর লোকে পলিটিক্যালহীন আঙ্কুর কাপাচা সাগাবাং ফুল ফরক্রে সিরকেপরা থমকেপরা থ্রক আনিংকান রিজনাল এসেম্বলি ইলেকশন কে দোয়াহুদ কংগ্রেস পেন আলংলি ফানসি পাঠুদুন লাপেনকে হাইতা হাইদেরল বন্তা আলংলি অপোজিশন আং হয় কাংনি জিয়া ফানসি আনিং চেপাথিরল সেতামে ফারুক্রে সিরকেপরা থমকেপরা নেরকেপ আনি

0: kana hut Mohammad Shadullah rijan chepidet penafia bangke gobonora bang Gopinath Bordoloi aphansi government kesengji aphansi phathulo laso teng pensi alangli chitia chikto nipai inquira isi arni seme denglo lapenge government chari chalonlo monta labangso government thiro ederlo lapenke farokre sirke pra phlikep anenkana hut chiprinang phunlo Satame constitution made decharia ronalo akimi semardet pen apia banke congressatum akimia government sengtholo lapenke Gopinath Bordoloi aphansi chief minister arputa peklo alangliki do hosi Guwahati High Court Assam Medical College Guwahati High University lapenke Assam Veterinary College hai huita alangliki do hosi pangni dekanglo Gopinath Bordoloi ke inut political leaderan chotakali Alangli ke inut lamet po. Alangli penang an akitab tok tekanglo halabangso angbong penabangke Buddha Dev Anaskati Yuk Hajrat Muhammad lapenke Sri Ramchandra lhai hoya kitab henlo. Abarima Prime Minister akehai Otol Bihari Vajpayee ke do hosi Assam arlopen kethe dung abangphu Gopinath Bordoloi Lasit Borphukan lapenke Srimanta Shankar Dev atumaphan pirthiya jatayalong वन लो गुवाहाटी लंके दो रोडहेम कपासुन अक्लाम अमेंता लोकप्रिय Gopinath Bordoloi इंटरनेशनल एयरपोर्ट पुसी अमेन इरलो लापोंसी अलांगली कायला मो कचेथन नाम के लापोंसी कंतो निकलो
1: लापोना पोर्ना ने तुम लमजी राजा मेगा लंगपेन लोकप्रिय Gopinath Bordoloi अकायला मो पुठा प्रदीप रंग फारपेन লামজার কে থানালাতুম আর রেগ লং টাংল লা বংশ জামেক লাকে আকাশ পানি দীপু পেন কিরট কে পর্যুপনিক চেংল লাকে আকাশ পানি দীপু পুঠল বংশ আজামেক কাং ডং নং পেন আদুন টু এজেন্সি এস এ ক্যারিয়ার প্রবলেম থ আপথা হারমোনি বি পেন লামজার কে থানালাতুম আর রেগ লং পটাংতে আর রেগ সিনা
2: আকাশবাণী ডিফু রেডিও কার্যরাত তুম আনাফান কার্ডম পাজির ল কার্ডম আকাশবাণী ডিফু অলং পাইনিলি তুম কাপড়ে কাপড়ে গা জাইমেক সনসি লুঞ্জির লামজির তুমসু হিরজির সু কায়া লমু পেনচেং লক পিনানা সন আর নিংবাং তা ডাঙান পি সনসি পিনি নিলি হারমোনি বেয়া হিন পেন ইসি প্রেক জেক লাপেনা কেনাং সট নাই আজাইমেক রুইটারলি পেন ডাঙান পিল আহক তেমা এলি কার্বিয়া খে তুম তানন কে লিরমিয়া কায় হুট চেপাতে দুন পেনসি কেথে গা সন দুপিক ট্যাংলো সনসি তোয়ার কে মে কাছে লঙা লিং মেথাং মেথাং সে তোয়ার চিরি পেন কেরেং আবার সাই চিরি রেপলো কুমানে কে চোজর চলাঙা নাট মতে বেপার বেহা নাট কাচিং থুর কুমানে কে জুটিকিয়া নাট পেন কাচিং থুর লাপেন কাপ্রে কাপ্রেক আতোয়ারা লং পেন সেটামে মেসেন কে ক্লেম কাচাপা দুঃখ থেকে তুমকে কেরেং আতোয়ার চেলংলো লাসং বং পেন নন আমাত লিউমিয়া কাই হুট কে মেসেন কেরেং আবার সাই আতোয়ার লাকে এজেন্সি জব মতে এজেন্সি আসাই সেটামে এসনলো লাসি এজেন্সি আসাই আলি আপুথাক নিলি রিটারলি পেন কেলং আন নাংলি নুফান নাংথান পনিক প এজেন্সি আসাই ক্লেম থেক পুলোতে আলি দুপিক লাপেন মেথাং কেরেং ইয়াবার সাইতা আলি দু সনসি এজেন্সি আসাই লাকে ইন্স্যুরেন্স এজেন্ট লাপেন সেলস রিপ্রেজেন্টেটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সিস রিক্রুটমেন্ট এজেন্সিস ট্রেড এজেন্সিস গ্যাস এজেন্সি লাপেন কাপড়ে কাপড়ে এজেন্সি আসাই দুপিকলা এজেন্সি আসাই কে ক্লেম পেন আলে লাসো পুথাক নিলি মাসাপ পাজির মিদা মিকপ এজেন্সি আসাই কে ক্লেম লাকে ক্লেম থেক পুলোতে আলে দুপিক আন চিংকি জেঠান মেসেন লাপেন রাধা তুম পেন কাই কেতা চে মেসেন পুলোতে কে ক্লেম আনাম তা জয় কে পেন লং লাপেন তাঙ্কা কে লং আতোয়ারটা একরং ওয়েট কালি লাসি এজেন্সি আসাই কে ক্লেম পেন ইনকাম আতোয়ার লাপেন আলে দুপিক আন সনসি আরেন কে লকালাম পেন আনলিমিটেড ইনকাম পোটেনশিয়াল ফ্লেক্সিবিলিটি ক্যারিয়ার গ্রোথ স্কিল ডেভেলপমেন্ট জব সিকিউরিটি ইনসেন্টিভ অ্যান্ড রিওয়ার্ডস লাহাই হুই হেনল লাহাই আপুথাক তানিলি মাসাব সোপাজির মিদামিক প আনলিমিটেড ইনকাম পোটেনশিয়াল ইনুট আ এজেন্ট পোলোতে আলে কে লং লাকে কেজর কেলানা তুম পেনসি লং ফিটজি কোয়ানমা বিদি কে দো কোয়ানমা বিদি কাতে বার ঠেক লাসো তেংসি কে ক্লেমা নাম সিতামে লংপো মাতে আনুতিন কেজর কেলানা তুম পেনসি কমিশন সে

0: Name long po labang ali ke long mate commission ke long lake thangun e ke claim jong si chipaduk thek bolote ali dopigan flexibility labang so asai ke joy ke claim ke damta apor lapen arni ta methang ke matha lapen ke claim una teng si claim long
1: লাপন আপনার নতুন হারমোনি বেপেন লামজর কে থানা নতুন আর রেগ লং টাংল লাকে আকাশবাণী দীপু।

0: Calan, calan.
1: Parce que le banc de l'Égypte est un côté bancaire. Il prend qui c'est long à coup d'eau, avec midi ça d'eau, avec cita. Là, du temps que je parle, la mère l'a mis en banque, tirer un bon pot. La souvent, c'est une lignée pour la clé bon.
0: Mais pic en ok en li kamatha mate non ke klembom sitame bidisar arpu avedet pustame nang li cherap don ji pa sin nang li ning do nang li jutang phan ka chemata jutang phan ka ching hona jok lob san si theklong ha tangte mhejong pe nang li than lo non an apora bank ke kesia sitame ake jo yang ding an sin nang ke le lo mate ake jo lok lo ke theklong asi nang li ke klembom mahut nang li kachari bo mahut akisung ke pho bang ke kopson la ke hai nang li pathi ek pen than pa jermi jim
1: আর সব মানে চালু বলেছি নিল কে তার মানে আলো সৌগুর বঙ্গে কিসিএস এশিয়া ক্রাইসিস নামকে লিয়ে বাংলা হলো অটোনোমাস স্টেট মুভমেন্ট লাভ সুনা গেছি তুর ফুন প্রাণী কিসিএস তামি চেকনি না ঢুকো এসি কে তারা লঞ্চ ফেস্টিভ্যাল আর কিসিএস লো এসি বাংকে স্টেডিয়াম লো
0: ও
1: কাসা স্টেডিয়াম লো ফেস্টিভ্যাল কেন হুটবে গেলে তুমি হাফ হঙ্গ দাম লো হালা সৌহুর বাংকে কারবি আর রাত মানি নাঙ্গে পুং আনি নাঙ্গে অয় আনি নাঙ্গে জান যে লাসু ফেস্টিভ্যাল কে পা চুঞ্জে ফান কচুরাম কচুর কান্তা হে কচুর কচুরে কে দসু পিগান
0: ও
1: আফি বাং নি লি তুম কিসেস পু পু তুম বং চে থান চে চে থান চে লো কিসেস হি নি বং চিং রুম দলো কিসেস হি নি চিং রুম থুতে পেন আফি আফি কাউন্সিল পেন বং কো জুতাং চিং থুর মাই পো কোনা সিং থুদে আকু পু টাক থাক সিকে কুগল
0: কালান
1: সিতা ইসি কোপাই গে মে নেলি বাং ও এ আমি কারবি খেলং জুতাং আসং ইসিবে নাই পে পেন রং আজি ইসিবে নাই বোমা সে নন কি কি বোমা সি এম তুলুরাম রং হাং আলং নীলি দাম ল তুলুরাম রং হাং সি এম আলং দাম পেন আলং হাং চুনি গরিল যে কারবি খে জুতাং ইসিবে নাই যে পট পেন পে রং আজি ইসিবে নাই যে পট জুতাং চিং থুর পেন কি সে ক্লেবরা পেল নাং পেন তারা লং সুরং রে ফেস্টিভ্যাল দা পাদু গেল না ও হালো সবুত সি এম বাং তুলুরাম রং হাং মানুষ দন দন পামে মাসে আলাং লি পেন পুদাম নক চুরু না কই সূর্য রংকার আমার তো বাহিনী বাং নিলি ফান না আর চাক দুন ঠিক পেনা যাও আপনি কে জুতাং সিং থে উঠলা পেন কিসে দিছি বেতন সিং রুম সি আন বাংকে কার্বি কালচার সোসাইটি আপনি কার্বি ইউথ ফেস্টিভ্যাল কার্বি সিম সরং আজি এপানকে মাতি দরকে কাম খেয়ে বাং আবে দেলো
0: ও
1: সে কার্বি কালচার সোসাইটি নিলি আকে মান লাকে খেয়ে আর রং আজি মান নাঞ্জি লাপেন খেয়ে আর সং মান নাঞ্জি তার পলিটিক্স চি উড়ং নাই ধরম চি উড়ং নাই সত্যেন মেসি দাঁড়ানো চুনলো সে কাউন্সিল মানে নিকান সে কুটি সে বাজেট এন পড়লো স্টেট গভর্নমেন্ট বেন দামে কুটি কি থাম বাজেট এন পড়লো সে নিকান সে গেলো কার্বি ইউথ ফেস্টিভ্যাল ফার্মান কুটি প্লে টাকা বাংকে থাই পড়লো আমার সে ইসে আকে জয় বাঙালি আনলো তা নীলি গেলাম হুট বাংকে লাস বাঙালি নীলি লং কন পে হলা কুটি সি বামতে নীলি নিকান নিয়ে নিকান তামনে চারি পড়লো তা পেনাই পেনা বাংকে কুটি প্লি সে ফেস্টিভ্যাল লঙ্কা নাংলিলা
0: চোর পার পিক আনলো খে নাংলি কে ক্লাম কে দাম কে মে পিক আনলো পু দামলন্তে মা জং দামলন্তে নাংলি জয় নে সি নন পিনিং আন কে ক্লাম বাং কে আকে জয় কে লং অপশন লে জং দাম সিতামে হিনোনে তাংতে আকে হাই বেন কে হাই পি লিতুম কাচিং কি কেলে দাম দিস তামে দপিক লাং তাহাই মাতে নাংলি তুম কে থান গাং তুম সিতামে দপিক লাং তাহাই পয় ফিৎস তামে লিতুম ফান আপর একাপা থিক পিদো লবাং সো আপর বাং কে নন কে চক লো লবসান সিনি লি থেক লং লাসি মো কে বাং জিলাং আর নি কাপ্রেক লে লিতুম আন সো সে নাংলি তুম কা এলা মো নাংলি তুম কো পিপি কে ক্ল্যাম কে দাম দো আন সে তামে মো কে বাং জিলাং কাপ্রেক আর নি লে লিতুম চিংকি চে থান লো না পিনি লিতুম চিংকি চে থান বাং কে লাপান লে রিপন চেক লো না কে হাই
1: কারডো
2: কারডো
0: লাসি পিনি আলাং লিতুম পেন কা চিংকি চে থান কে লাপান সি কাংতন ইগলো কারডো
3: লাপন আপনার নিতুম মাচর আজাই মেঘা লংপেন চন্দ্রিন সিং ক্রো লপেন কাচে রং হাং পিলপেন হুদবাং ফান্ডার টেরন তুমাং বং চিহুচি পো দাংলেতুম আর্ড্রিক লং তাংল লাকে আকাশবাণী দীপু রেডিও কার্ডিও চিহ্নরা নিতুম নন আদুন টু নাতুম কার্ডু রং জি লাকে হিন্দি এলুন আজাই মেঘ হিন্দি এলুন আজাই মেঘ লংপেন অনুরাধা পড়ুয়া লাপেন চন্দন দাস আতুম কিলুন চুপ কে সে ভালা আবনা পিয়ার দুনিয়া সে বলবা সালুনা নতুম আর্যিক লং পোটাংতে আর্যিক সেনা

লাকে আকাশবাণী দীফু যাই মেকে ওয়াং বোম লাকে এফ এম বেড়া লংপেন মে গাহার ভারত সিরা তক বরাসর কেবলাপেন নিউজ অন এয়ার এফ লংপেনটা মেডাংলে তুম আর জুলং ইংজি রেডিও কার্যু চিং হন্দরা তুম ননা দুন থু না তুম কার্যুলং জি আর যাই মেঘ লাকে দেড় ডং রি চিং হন আলু না যাই মেঘ লবাং সজা মেঘ লংপেন প্রাংসি নাজিমা রং হাং পি রং ছন পি লাপেনা লালি রুই সন লোপেন কিলুন দুহুই দি কাসিম পারমাং পুলবাং সালু নাতুম আর্জুয়েক লং পোটাংতে আর্জুয়েক সিনা

আসামে সুলন জাম এক লংপেন আদুন টু নাল তুম কার জুলং জি লাকে জুবিন গার্ড কেলুন আন্ধারে আন্ধারে বল বাংসলু নাল তুম আর্জু এক লংপো তাতে আর্জু এক সেনা।

0: লাকে আকাশ পানি দিফু ন নদন থু নতম কার্জুলং জে যাই মেঘ লাকে অগ্রাণ আজাই মেঘ অগ্রাণ আজাই মেঘ লংপেন ডক্টর ইন্দিরা তরণ পিলপেন হুটবাং সেংকান কিমি ইংটিপি আটমং ব্রিজ ফিডিং পলাম টেপো টাক ছিউ চিপু নাং নতুম আর্ড্রিক লংপ টাংতে আর্ড্রিক সঙ্গ লবাং সজাই মেঘ
1: পিনিনিলি তুম ওসুমার আফান আপায় চুলাং কিপি আকেনাং সট অপথাক চিহুচিপুত পঞ্চি আফান পুরা নীলিতম আহিনপেন ডক্টর চোফা পন্ড আলাং লিস্তামি নীলিতম চোফা পন তেংপেন স্টুডিও আলং নং লিগ এডল আলাং লিখে ডক্টর ইন্দিরা তরণ পি ডিফু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আল পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অলংসি আলাং লি এসিস্ট্যান্ট প্রফেসর আসাই ক্লেমিক বম লাসে ডক্টর নীলিতম আকাশবাণী ডিফু আহিনপেন নং লিফান কুরবাং থু লবেন কারডম নাম পাজারিগল
2: কালডম
1: পাই পাই চিখলু নিফাই ইসি পেন নিফাই ট্রক্সি আন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মাতি ওসমার আফান আপায় ছু লাং কেপাছু আফুথাক ইসি চেরক টকমা কেপাচিনি আফান পিয়ার্থিয়া ডাং পিয়া লংান লাবাং সরনি হটপনল লাসে ডক্টর নাংলি ফান কেছেং সিনাংকার জুজি লাবাংকে ওসমার আফান আপায় ছু লাং কিপি কপিয়া কেনাং সরল
2: কালডম কাদু কাবি কাল বিয়াং লং আরা দোয়ান ফান্তা ও সমাল ফান আন কেনাং সতল ইনুত আপায়া চুলাং লাকে আপায়া চুলাং ইসি কেপ্লেং লিম লাপেন বিট কি পিপে কেচো আসন পুসি মাথা দামজি আথেমা লাদাখ আপায়া চুলাং অলংসি ইনুত ওসো কেথে জি ফান বা ডেভেলপমেন্ট আফান কে কেনাং সত কার্বোহাইড্রেটস পুনঃ প্রোটিন পুনঃ ভিটামিন মিনারেলস এনজাইমস পেনচেং লক ইমিউনোগ্লোবলিন পুনো অ্যান্টিবডিস পুনো লাহাই আজা কং কিপি ফানকে আপায়া চুলাং আলংসি দোলাপল লাসি ওসমাল ফানকে আপায়া চুলাং লে লং লো পুলোতে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ সো সো ফান লং লো পুসি মাথালো
1: তাতে আপায়া চুলাং কি চোপেন আলে কে লং লোপ থাকলেন
2: আপায় আচুলাং কেচো মানে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলোতে আলাকে ওসো চটকালি আপায়টা আলেদো লাপেন ওসো মাতা আলেদো নন হেডসন নিলিপু একটা ব্রেস্ট ফিডিং বা আপায় আচুলাং কিছু লাগে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ আজাদ আসন আসন ওসো ফান আফুতা লক ডেভেলপমেন্ট পেনচেং লক লাম কানিং জে বুদ্ধি কামাথা লাপেনকে কেসো কিউন এ পেনসিটামি পাজকপ লাপেনকে লাসো সো জন্ম পেন সিক্স মান্থস আন যদি পাচুলিং আপায় বাং লা সিক্স মান্থস আন মাত্র চুলাং পাচু চট লাদাক পিনে মিক্স মে পিন পেন পাচু চট আও সো হান নিতুম ননকে থেকদাম লং লাতুম থেলো পুলোতে ব্রেন ডেভেলপমেন্ট পুতামে লাতুম সি বেশি থেকাম লং কে রে পুনয় কাপড় হি কাচালি হিন কে রে পুনয় তা নিতুম লাতুম হান সি বেশি থেকদাম লং লাপেন কেসো কিউন এ পুতামে লাতুম বাং কম চ্যাট ননাসন কেসো পুনঃ ডায়রিয়া আলকে আপক পালা লাপেনকে নিমোনিয়া আচে থেকে বাঙন এ অ্যালার্জি টাংহ আনুক ইনফেকশন টাংহ লাহাই সিতামি নিতুম থেকদাম লং যে কসো সমাল সি লাচুল্যাং কেচু চট ও সমাল তুমকে লাহাই কেসো পে কমপিট লাসন থট সি চুল্যাং পা চু আপাই পেন আকং এল তুম ইমোশনাল বন্ডিং আথেমা আপায় লঙ্কাই মাসি লাগে চুলাং ইচুপ লোতে আপায় লংসি দোলো লাস ইমোশনাল বন্ডিং বাংকে লাহাইও সমাল তুম লংসি নিতুম বাং বেশিকে থেকদাম লং লাপেনকে আপায় আলে বাঙে থেকাম লংকে মানে ওসো ইনু জন্ম দেট পেন চুলাং পাচু ফিট পোলোতে আপায় বাং

0: แทบสิโอโซพันปัจจุเจดปุกะลิลาโอโซพันบางปัจจุแลนนังปอจอดโมเดตเป็นโมเฮดกิปูซอนวิดินฮาฟแอนอาร์บาวิดินวันอาวาร์แกปัจจุแวกนังปออิงแกปัจจุแลนนังปอโอโซก็อันมากังสิบโอโซมอกลองอิงสิบล้อดักเป็นสัญญาณดังปออาไปาเบรนลองกังชิลโอโซกังชิลโอโซนนกิจุพันแกนังปอปุระโซสัญญาณดังปออาไปาเบรนลองฮาเบรนลองเป็นอิงแกลามิลปังดิเรกชันวังปอเจอาบางฮันเจมิลปังรีลิสนังปอปอแกมิลปังวังปอลาซีกระจดมัวเป็นปัจจุพิษเป็นปังสิบเลนปุโรเตตุมแทกดำลองโลเจนี่นี่บ้านนี่ทอมาพิษิตาเมวังแดดติดๆลาซีลาฟัสเกวังอมกลังบังแทกดำลองโลเจวัลพิติติอิตุมกาลบีตุมสิตาเมบาปารกตุมสิตาเมแทกดำลองโลวัลพิติติลาซีลาโซฟัสเกวังเจงอมิลเกลาดักเกแอนติบอดีสba immunoglobulin ko an ma vitamins minerals sop la daxido etlo la ga ki me nai si pudampo la si la support ke wal nang ni la bang pacho det nang ji fas ke bang cheng bang asap o et hu son al that big ji la support cholo pote o so bang mo ke so pen sita me che fight on po mane la daxi ang ton gu te ke so man antibodies huta dolaplo la si la det pen ke ako next milk bang tu po mane two types of milk doitum Four milk pen, hind milk. Four milk pen ke fast ki chu pen ke bang ke cheng si ke bang a milk. La bang ke matro sop han non itum lang ki chun na son lang chun det te la lang kang it al oso lang kang it si pa me cho chi. Hind milk pen ke la bang ke oso pan energy people la pen oso ke te ki ding along help po. La si la two types of milk pa chui pulo te 20 to 30 minutes duration nang chi. Breastfeeding bang. So that mane also la duita types of milk talong, full milk talong po, hind milk talong po. Judy also han kapachu pini 5 minutes pa 10 minutes wet pulote la matro lang kang eat si mechot po. Also bang tete lo. La si also pan growth ba development ku kenang ji pulote itong ba energy ki pit bang ke apit si ke bang ji. La si 20 to 30 minutes ihina site chu po. La son that pen ako next site hinta 20 to 30 minutes. Lesson C every 2 to 3 hourly, minimum 8 times in 24 hours.
1: Chirolo doctor, lan pachirmi pa nang li than pon pon. Tangti nang li mehet pulo, cheng si ni ni ni thom apan apaya tumbang chulang avide tahay po. La bang so pike o somara tumbang kang chir do gogji. La so da ke la bang so somara apan ko son bense ke pangkrang po mamati ki pidun po.
0: La nini ni thom bang we det tang ho pulote ni tum bang ke judi hospital delivery pulote ni tum bang ke la nini ni thom phan ke formula milk pupu powder ga khir putapu la bang pidet titik lo la nini ni thom bang we tik an ke ako advice po gong el phan bang pang sip len noi pachimit me pin pen inke la son lo pulote ni tum thekam long po nini ni thom pen lo te la chulang bang wang po apai bang
1: tangte la bang so formula punang liki po bang la bang so ki chopen osumara tum apai chulang ki chua son an ajakong long ijima
0: formula milk punoi ba powder gakhir pupu ili la bang ke apai chulang an ke long le athema la da ke apai chulang long ke do ang ton ko an ma ke do ing lut oso ke the ki ding phan an ke la da ke ave la si la support ke ni tum ta recommend me la si la apai chulang wang ve tik upai ve de lo ko son lo pa chulang la so la ni ni ni thom phan ke la so hut si la si pacho chot la so pit la chulang la ke wang lo pulote ni tum bang ke la bang ke stop lo completely stop lo ako advice tun po apai tum han ba parents tum han an sita me je an pal ke la bang ke pachuri noi a the ke non studies long ta me wang lo je formula milk ke cho so mal ke mo ke the ki ding hut hypertension pen diabetes arix thepe la hayo so mal la biheka ko ke joy ke po pacho det enta mo ke thelo te hypertension diabetes ke long bang studies long bang la bang long lok lo la si un an ke recommend lo je la bang ke pacho che det si ke meji
1: chulo lo chulang ke cho a ho ka weapon kupini a ki so che man thek ma apai la pen a so phan
0: che man thek chulang ke cho a ho ka weapon ke so che man o so phan na thek ram long ji la pen apai long ta thek dam long ji o so bang punoi chulang jodi ke cho পাচু পাকাকে বা মহেত কি পুয়াসন আংহু আলো তামে লা কি নিপুলস ব্যাং তামে আংহু আলো দাম পাকাকে তাহলে হাই লো ফুলোতে ও সো ব্যাংটা ইংসিপ ঠেকঠে ল ইংসিপ

কে একটাকে ওসো লাস বটল পেন জুনলো পুলো তে লাস কাংসি পালং তেমন তা দুন পিকজি লাস তেমন বাং আপক বাং পাকাং ও পো ইংকে ওসো বাং গে ইংক্রাং সে চিতিন পো পুকে ইংক্রাং ক্রে লোহালা তেমন পো সে আপক ইংক্রাং লিঙ সনো সেকেন্ডলি লাস বং মো কাছে চাম পেন কাসাফা কিবি লা বাং সুং পে উন এ লাহান পুরা স্টেরিলাইজ করি পাকা সে এমেথাং সে তামে লাস বং কে অট কে এমেথাং তা ইরি হুচল সাম পাকা লাস বং তা চাম এড পেন স্টেরিলাইজ করি এড পেন এল ড্রাই আর নিকে সোলং সানড্রাইট নাংজে লা সপট লা দেট সে লাস বং ইউজ টু নাঙি আকো বাতা এসি লে লাস গা খেল বনাই দেট লো পুলোতে লাস পট লা বাতা এসি মাতি পিচট নাংজে নন ইটু মালং কে লা আন কে উন এ ইতুম লং থেক দাম লং জি লা বাতাই ইসি তিয়ারা বংসি হোল ডে তামি লাসি পাচো রেড লাসি পাচো না রেড কাবো নাই তা থেক থে ডাক পেন লাতুম বাং আসাপ ও গা খিরেন চম ল্যাং বাং এবং কিপি উপ লাসন পাচো ইংকে ওসো বাংকে মোক লা পেন লাস বটল ফিডিং পেন কে থেকাম লং এ নিতুমকে

ইংলিশ সালন যায় বেগলং পেন কপাটা সুই না তুম কার্ড ইউ নজি লাকে মাইকেল ব্লুজ কিলুন হ্যাভন মিট ইউ মিট ইয়েট বলে মাসল না তুম আর্ডুয়েক লং পোতাংতে আর্ডুয়েক চেনা।

0: Guarda, non, ma non so che ho vecchio vivo, io non lo so, ma sì, non ci sono soldi, solo oggi, per il festival, ma sì, ma solo non si può, solo per intorno. Non va bene, quindi ci vuole la mia mira, ecco, all'inizio tu carvi, tu mi carvi, a caia l'abse, ci chiamano, e ci chiede che vivo, poi andava, so che, tempi, non collo, ma si crede noi. A posto, andando a guardare la congresso del partito, se non so congresso, io uomo, so po' bonello, ma scottano con le sale, un godi, alla Indian Society, Social Service Secretary, quello mando in can, che ce l'hanno, posso, so, cinese, l'hanno, si dà di fuoco, se la hai, la cremo.
1: Nanti non li, ove chi mia tu mi panda, giù tang, giù bada song along, a putta copis non li, message che pigan.
0: Ni pui che poi lo ya non che clem ha lo clem lo che dove da clem lo hai risori guardiano lo so clem lo se ta clem be nei pu la e tu mo yu tang yu ba lo ma pering be nei ya phan ge ka dove da clem be nei ya ho pa clem nei ci bi du lo nei ci bi du lo pro te in tang po no no go ni kan pho ge ge ge te ge ba so te me la mom lo bon se ta la yu tang a hin ba ke la nei ke a ka ma no chun be lo pu pu ne na pi chun ye pha se bo ni nang po la lo ওই মিটো না সম্বরি নাই আর না পুনি
1: এ নাংলি নিং কা মাথা তেং পোতেসা লাসন ক্লেম পোন তে মেলাং পুকু পিপি নাংলি নিং দো ইমা নাংলি
0: ক্লেম পোন দা মেলা মনে ক্লেম দুই দুল হে লা পেন না ই তো মা ই তো কাপড় হে হিন বানি এডুকেশন হিন দা না ইংলিশ ইংরাজি ও সিনে তো মে নেলি কে জাপন এস ইংলিশ স্ক্রিপ্ট ওয়ালা কে তো কলাং কে তো বাং স্ক্রিপ্ট লো দি তুমি আওয়েন পিন তো পার খে তুমকে আপনি কি স্ক্রিপ্ট এ না কই আলাম স্টাই না কই আসি ইংরেজি বাং না পাবো মাসি এ ক্রাম লো সো পেন্সি সো বাং পিছ প্লে নাই দরা গভর্নমেন্ট সব গভর্নমেন্ট পেল স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট তো বা বা রিকগনাইজ না লাও সো বাং কারবি থেতে কারবি তুম তা ইংলিশ স্ক্রিপ্ট হলো এনবাই কো তা কাউন্সিল পেন কারবি আং লো গা ডিস্ট্রিক্ট কাউন্সিল পেন থকে কাপরাই থা আলাম লো লো সো তে মে সেন না কে তো কলা গান্দা সো ইংলিশ আপে ইংলিশ মিডিয়াম তা সলাই বম লো পে কারবি মিডিয়াম তা সলাই লো সো রাজ ইয়ে ফাঁসি বড়ি বনাবো কে ঠেকে রে তোমার সব বড়ি তো দাঁড়িয়ে না লোন নিয়ে চুনে দিয়ে গে
1: না লোকে টক লাপু হ্যাঁ হ্যাঁ দো মাসা
0: দু মানে চন্দ টক তো হয় তো হয় তো আমার সপাল হলা নিলি পোয়া ইকলে মার নাম হলো মানে নি দেবী লং হি পোয়া বা টকিল হে আমার সব ফেলা পেনি পেপার সেপার পেনি এলং পেনি দুলো হে এই যাং পোমার পর তোমাকে সত্যি মা কে প্লাং মাল হয় তা তল হলে হ্যাঁ দুলো তা কিতাব পোয়া বস্তু পানাবে
2: লাপনা পর্ণাতুম কাই হার্ডিং যাই মেঘ লং পেন রয়িং হি লাপেন হুদবাং হেমনি জিমু পিয়ে টুমাং বং ছু চি পু দাং তুম আর রেগ লং টাং ল লাকে আকাশ পানি দীপু রেডিও কার্ডিও চিহন রাত তুম নন স্টুডিও ঘড়ি পরফাইন আর কেবরা মিনিট পিকার ফো প্রাইং জি ডক ডক ল লাসে পরফাইন আর কেবরা মিনিট পিকার ফো প্রাইং দাং তে দিল্লি পেং পচেতাং সামাচার সন্ধ্যা হিন্দি লাম্পেন বেটা নাং তুম আর রেগ লং পো আদুন্থু প্রফাইসর কে প্রাইং দাং তে দিল্লি পেং পচেতাং News at 9 of your time, I'm Artur Iglongpo.

0: লাকে আকাশ পানি দিফু নন আদুন থু নাতম কার্জু ডি আজাই মেঘ লাকে লামজির লামজির আজাই মেঘ লং পেন সুমুটিং লেং পি পেন লামজির গেথা নাতম আর্জু এক লংপ আথে পি লাকে ওয়ারমন আপুথা টাংতে আর্জু এক সেনা
1: পিনি নেলি নাংলি টুম্পেন এনভাইরনমেন্ট প্রোটেকশন মাতে ভারমন কে রাইকম কেনাং সত আপুথাক লামজির চেথান দামজি আফানসি নীলি বর ইলো পিরথেয়া লং ভারমন হেনলো ইলি টু মুনিত আকাই আচিথে লাপেন কেরেং এট আপি আচিথে আফান কে রাইকম আবাংলো লাসি ভারমন পাচি হু হে দেট নাংজি কাইকে তা ইলি টুম লানা দুনভের নাংজি লাসন আসাই ক্লেমলোতে ভারমন আত মন তে প্রিন্তা ইংথির এটপ লাপেন রেংডক রেং নিপেন কাই দোদুন লংপ তাংতে ভারমন মাতে এনভাইরনমেন্ট কপিয়া ফানসি কিপুদামল ভারমন পুলো তাংতে টোমন ল্যাং লাপেন লংলি লাকাতো কাবে ইলি টুম আদুং আড়াই কপি পিসি দোলোমা পাংথেক পেন চিনি লংল লাসন সি থেংপি থেংপ্রাং পাববি রিকাং রিনুই আসন সনামির আজাজাদ আপি আজাজাদ আবো লাপেন মনিত মনিত পুলো টাংতে পেই পো হেমাদুংারাই কেদোরাব জিরপি জিরপো লাহাই হুই আফান্তা ওয়ারমন পুসি পুদাম ইলি তোমা ওয়ারমন কপি পিল চেথানদাম ইকসেনাং মনিত কেদোয়াদিম লাসন সি হেমটুন বিল্ডিং মাতে থেদুং থেদুং আহেম হিথি কুলাত কার্ডম আহেম লোক আচারলি আহেম সাই হেম লাপেন কেদাম কেবাংজি আফান সাইকেল মটর তেলং রত আহেম লাপেন আনপার্টা তোভার আসন সন কাতিকি কেজুই কেলাং আদিম থেংপি থেংপ্রাং নামপি নামদুর লাপেন ইংলং হাইহুই হেনলো লাপেন কেরেং এট আপি পুলো টাংতে হেম আলং কেপাং রেঙা মেথান মেংকালু ভো বি ফাক চাইনং চেলং লাপেন লাংরয় লাংজেং তালো আবি লাপেন তালো আবি আলং কেদো আলাং আক থেংপি আরং আলং আরো আলং কার্ডন আজাত জাত আবো প্লিপ্লি আতুম মির আপু আলং কাচং সিপ কিলির সিপ আবাব আরলো লাপেন কিলির সেং সিনিংসং লাকাদো কাবে আফান্তা ওয়ারমন পুসি পুলো ওয়ারমন কে ইলি তুম আকেনাং দো আনতা ইপিলো লাসন সে মনিত লাপেন কেরেং এট আপি আতুম আন চেথে কেবাং ফুন জি আফান তমন নাং পিলো লাং কাং ই রাহুত জুন লংলো কাংচি রাহুত আন চলংলো লাপেন মনিত আবাং কাচেপা বিন জি আফানটা আসন সন আপেরি ইপিলো লাকাদো কাবেতা ইলি তুম ওয়ারমন পেন্সি লংলো পিরথে লং কপি কোসন পেন্সি ওয়ারমন নাং কে তেরারেত মাতে কাচে হুয়ারেত লাবাং সো আপুথাক চিনি দাম ইকসেনাং কাইকে তা পিরথে আমনি দা তুমসি ভারমন আফান পাতেরলো লাপেন পাচে হো আসাই তা ক্লেমলো লাসোকে পাতের আসাই আজক মনিত আক আপ্রাণ লাপেন কেরেং এট আপি আক আপ্রাণ আফান তা পানা হকলো লাংরয় লাংজেং আলং আসন সন কে এন এ হরমু ওয়ার্থাপসি পাসা উর বমলো কেপাং থি রাবাং ফু বাং ফিকে আবেদেত বন্তা কেবার কে পাসা উর আসাই আফাই আবাংকে দো ও লাকে কাদো কাবে তা আতুমতা চিনি পেটলো লাসন আলাং জুনলোতে এ অক এ প্রাণ আফান ফেরে মেমে আকে সৌমানপো লাসো আজয়নি লাংরয় লাংজেং আলংকে দো আজাদ জাত আপি হৈ হুই আতুমতা আ অক আপ্রাণ হিংনো সি বীর বমলো থেংপি থেংপ্রাং কেপাং জক আকে নাং সত আথেমা ইলি তুমাফান কেরাই কম আবাংলো থেংপি পেন আস

son monita tum selam longlo la son si hem kikim kerangji aphan kang niadim almira inghap paper mate lo lapen akapre kapre ka sonta selam pon longlo sitame akenang sot nai ke jethe ke bangji aphan tomon ke menang kipi henlo akenang sot nai lo bonta ilitum thengpi ke pangjokji alar thengpi kipi lapen ale ke longji aphan thengpi pavir bomlo lasi thengpi ilitum pilote pirthe abar mon aphanta phere meme angthek dokokji thengpi ke pangjok thu henlo ilitum a ok apran aphanta eraipo ইলিটুম কাদোকাবি আতুমতা লাসন বার্মন আপিরথেয়া লংসি দোলো লাসি বার্মন পেন কাচেরাপ হেড আসনলো লাপেন কেপা মেসেনজি আফান ইলিটুম আরিডেং লংসি দোলো কাইকে তা কেপাং থিরজি আফান সাইক্লেম পনংজি লাসন কেপাং থিরজি আফান কোসন আসাই পেনসি ক্লেম নংজি কাইকে তা কেচোটাং আচিপ চকলেট আহম আপ্লাস্টিক হিমা বর আপ্লাস্টিক লাপেন কিঠু কাংচে মাতে আকে তেরা হরমু লংলে আঠা কালং বার্থাপ থেদার নাংজি কেক্লেম নাংজি আসাইকে কাইকেটা কেচোটাং আহম হেই হুই বার্থাপ থেরা কেবারাদিম মাতে ডাস্টবিন লঙ্কালিতে এলং আদিম হিলি খুঁটপেন হাডাকসি ওয়ার্ডামচর নাংজি লাপেন আনপারটা মিথ হরদ নাংজি আর্নিবাং তা বাবি রিকাং রিনুই লাপেন লাংকেচর আসাই পিনাংজি আথেমা কেচোজিয়া আন ইলিটুম আফান ইপি নাংিং থে ইংক্রয় তোবার লাপেন কিজুই কেলাংিমলং ইংথক থাপ থেদার নাংজি ইংথকজি পুলো তাংতে ডাস্টবিন মাতে কিথু কাংচে আদিম আলংসি ইংথক দামচর নাংজি নন লিরমিয়া কায় আহুত প্লাস্টিক আহরমু এন এডাদ্রাপ পি পেন কেথাক রিকাং পেন কাসেলাম আজাম্বরং লাপেন মেথাং কার্বি আজাম্বরং হৈ হুই পেনসি হিথি কুলাত আলং কাচোনা মাহরমু কেথাপ জি আফান পে আজারং কে এন পাংলুম তেট নাংপো প্লাস্টিক লাকে ইসি ফেরে মেমি আহরমুলো আথেমা প্লাস্টিক লংলি আঠা কালং ওয়ার্থাপলোতে লাসো আ প্লাস্টিক আনিংকান নিংকানতা থুথে লাপেন ইংজিরন এ লাসো আজক ওয়ার্মন আফান কাহিং নৌপিক আসাইলো কাহিং নোটাং লাপেন কে এন এ আহরমু আনকে মেথর এট নাংজি কিজোনা লাং মাতে ইলিটুম লাং কে এন আহুত কাচেরে কেনাং সট লাপেন কোনাতনি কেবাক ডাক দু পুলো তাংতে মার্থিন পামি নাংজি লাপেন পাইপ টেপ হৈ হুই তা ইংকির পামি নাংজি আথেমা লাং তা কাই চেথে কেরেংজি আফানলো লাসি কাচেরে আকেনাং সট লাপেন আনপার তা বারপি বারসো কেডো আদিমলংতা পাংথির জির নাংজি নাতনি চিটিবক দোলোতে কামেন থু কামেন উয়াংনিম কেক্লান আজক মনিত আ অক আপ্রাণ আফান কেসো চলংলক তাহাই লাসি লাসন চিটিবক দো পুলো তাংতে লাং কেপালি আদং কেথো দুন আকেনাং সত লাপেন ইলিটুম আসন সন আমির রিকাং রিনুই হাই হুই আফান কাং হন আসাই ক্লেম নাংজি ইলিটুম কেবে তাপ কিফুর তাপ মাতে আকেনাং সত আনকে ইলিটুম পাংজক নাংজি লা আনকে মে আপের থেয়ালং মনে তাতুম আসন সনা হরমু লংলি আথাকালং ওয়ার্থাপসি কেচে বুম নাংপ্লাংলো লাসো আজক লংলি লাপেন তোমন টিপ্রিন আবার মন আফান্তা কানা হক নাংডো বমলো লাংরয় লাংজেং মাতে তালু আলাংবি আলং প্লাস্টিক আবং কে এন এ আপে রি আকেটের আসন সন প্লাস্টিক আহম হিজিম মেমি আহরমু কেবার্থাপ আজক ল্যাং আর লো কে দো আপি আতুমতা লাহাই আহরমু কেচো তাপ আজয়নি আবুর আকেসো লং লো লাপেন লাখ লাখ কিঠি আফাইতা নাংবাদলো লাহাই হই আকেসো আবুর আতমন ইংডাংসি মুনিত আতুম আ অক আপ্রাণ আফান্তা ইসি ফেরে মেমে আং থেকলো লাহাই কে এন এ প্লাস্টিক সিসা বং প্লাস্টিক বং লাপেন আসন সন কে এন এ আহরমু পুথত এন থুমে মাতে পামি থুমে লাকে রিসাইকেল পুসি পুলো কে এন এ প্লাস্টিক আহরমু পাংরুম পেন কে নামাতুমালং জর্ডুন দেত্তাচক হালাতুম পুথত আসন সন

0: প্লাস্টিক আহার লুং আকা সু হৈ হুই সেলাম থুপো লাসন রিসাইকেল মাতে কেপা মি আসাই আবং ফুটিন তাকলেমলতে পিরথে আর জে ক্লারপো লাপেন ইংথির এটপো ওয়ার্ম আফান কেরাই কম কেনাং সৎপুরা পিরথে আদাং আলং নিংকান ওয়াং টাবো সে কাচিক্লো নিফাই ফওয়ার নিকে চিংরুম পেট পেন পিরথে আওয়ার মন আফান কেরাই কম জি আফান পাচেতাক পনলো লাসোয়ার নিকে দেট লং রিয়া লংটা কেপাং থির আসাই লাপেন আসন সন ওয়ার্ম আফান কেপা জক পন জি আফান চেরক টক আমাইটা পাদৌপন রং সোপি লাপেন রং রূপ আজো আলংটা ঠেং পিকে এ আসাই লাপেন আসন সন আসাইটা ডেংপন লাসি পিরথে কেপা মেসেন জি আফান কাদো কাবে পিরথে আমনি রাতুম আরি ডেং আলংটা আর পুদো তাংতে ওয়ার্ম আফান কোসন পেন্সি ইলিটুম কেরাই কম থেকপ নম্বর এসি ঠেং পি ঠেং প্রাং লা আন সোসে কে এ আকে নাং সত নম্বর হিনি কে জো নালাং কাচেরে আকে নাং সত লাপেন আজাদ আফানলে ল্যাং এন সিতামি কেপানা হক আসাই ইংট নাংজি নম্বর কেথম কারেন্ট মাতে মে কাছে থর আহত আকেলে আমি পেকার কেডেট নাংজি নাংলি আকে নাং আবিলো তাংতে পামেপ এজি আফান বর ই ইক নাংজি নম্বর প্লি হিথি কুলাত লঙ্কে দামাহত প্লাস্টিক আহরমু এন এ ডেটরা পে আজাম বরংলে নাংলি এন ইক তামে নম্বর ফোর পেপার মাতে কাপড়ে কাপড়ে কালো কে এন পানাহক হে ডেট নাংজি নম্বর থ্র কে এন এ আহরমু মাতে কেবার টাঙা হরমু পুথত রিসাইকেল মাতে পাংরুম থু পেন আকি মি সেলাম থু লোতে আকেটের আবার মন আফান ইং আর মুচট পো নম্বর ট্রক সি নাম্পি নামদোরালং মে কেথর মাতে মে কেপা চু পেন কেপাচেতে রান ইং তনাংজি নম্বর নারকেপ আসন সন আ অ কেচু কেপাজুম আকে নাং সন নম্বর কেপ মেথাং আসমার লাপেন রং রূপ আরলো জিরপি জিরপো আতুম আফান ওয়ার্মন আপুথাক চে রক্তক আসাই থান পারে বম নাংজি নম্বর ক্রে ইসি কাটি কি কাফে জো আহুত আসন সন আদবাই রিক্রে দেট নাংজি কাইকে তা দবাই পিপে পিন আহান আন লাপেন আঠে সেরে সি চোবের নাংজি নম্বর ক্রেহিনী লাংরয় লাংজেং আলং কেচোটাং আহম কিজুন টাঙা প্লাস্টিক আবং হাই হুই ওয়ার্থাপ থে দেট নাংজি লা কাদো কাবে আসাই হাই হুই ইলিটুম ক্লেম পন বম পুলোতে ওয়ার্মন আপিরথে আফান রাইকম থেকপো লাপেন ইলিটুম মনিত আকাই পেন চেংলক কেরেং এরাপি আতুম আন্তা রেংডক রেংনি পেন দোদুন লংপো লাসি পিনি ওয়ার্মন কেরাইকম কেনাং সরাপুথাক নাংলিটুম পেন লাপুয়ানসি চেথান পনিক চটল
1: লাভন অপর্ণাতুম লামজি রাজা মেঘলং পেন সুমুতিং লিং পি পেন ওয়ার্মনালাম থেপুথাক লামজির কে থানাতুম আর রেগলং টাংড লাকে আকাশবাণী দীপু রেডিও কার্যু চিং হনারাতুম নন আদুন থুনাতুম কার্যু নংজি লাকে লামারজান আলু নজায় মেঘ লামারজান আলু নজায় মেঘলং পেন প্রাংসি করপি কুংরি পুলামারজানা লং পেন বিজয় তরাং পেন কিলুন সলমন খান শাহরুখ খান আন্তামে নাং ফোন দে বলবাং সলুন নাং আতুম আর্যিক লং পো তাংতে আর্যিক সিনাং লবাং সলুন